লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেব চকসি রেডিও নাকার জুদুন কাদো গাবেয়ারা দফা নীলি ইলিজা তেরনপি কারডম নাকা জেরসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগলং পিনিকে পাই পাই নিফাই থংকেবরা ইসি উর্মিয়ারনি যাই মেকেবাং লাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলংপেন সিদামিনাং লিতুম আকাশবাণী দিফুয়া যাই মেক আর্জু ইকলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে দেঙ্কি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট এসিস্ট্যান্ট সেরধিউন বিপি লাপেন বাংফু বাংফি কে থনকেওয়ান আসাই কিক্লেমা বাংকি সোনশিরাম টিসু

লাকে আকাশবাণী দীফু পিনিয়া ট্রান্সমিশনা লঙ্কোপিয়া যাই মেক্সিকে রৎকাপার জুপনি ডিমা নন পেন চিথান মেক্সিনাং পরফাই ট্রোগ্রাম ইনিট কেবা পর্ণাং লিতুম আসন আসন কাংডু কার্ডমালু আর জুয়িক লংজি পরফাই ট্রোগ্রাম ইনিট থংকে প্রফ পর্ণাং লিতুম নীলিলাম থে আজাই মেক আং ডেঙালং রুনমেবন কিলিং পি পেন লামথে আর জুয়িক লংজি পরফাই ট্রোগ্রাম ইনিট থংকে প্রসির কেবা পর্ণাং লিতুম পিনিয়া সার লামথে আর জুয়িক লংজি পরফাই ট্রোগ্রাম ইনিট প্লিকেবা পর্ণাং লিতুম আসন আসন কার বিলুন বারিম আর জুয়িক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পর্ণাং লিতুম পিনিয়া লামজের আর জুয়িক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকে আপা পর্ণাং লিতুম আসন আসন লুঞ্চিত আর জুয়িক লংজি পরফাইনার কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন কার বিলাম আর জানালুন আর জুয়িক লংজি পরফাই সির কেবরা মিনিট ক্রেপ হওয়া পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুয়িক লংজি পরফাই সির কেবরা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ সালুন আর জুয়িক লংজি পরফাই কেবরা মিনিট ক্রেপ হওয়া পর্ণাং লিতুম আব্রাহাম তারু পেনলামজির আর জুয়িক লংজি পরফাই কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বান আর জুয়িক লংজি পরফাই ক্রে সিয়া পর্ণাং লিতুম নিং আর লোয়ালাম থে যাই মেক আং ডেঙালং কারেং তারু পি আনিং আর লোয়ালাম থে আর জুয়িক লংজি লাপেন সুয়ার লো সিয়াং টং আজাই মেক আং ডেঙালং রাধা তেরন পি লাপেন হেলভিলিন তিমুং পিয়াং বং চিহু চিপুট আর জুয়িক লংজি পরফাই প্লিরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা লিরমিয়ালুন আর জুয়িক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবরা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লিরমিয়ালুন আর জুয়িক লংজি পরফাই ফ পর্ণাং লিতুম রং রূপা জাইমেক আং ডেঙালং অঞ্জনা বিপি লাপেন রূপজিলি ইংটি পিয়াং বং চিহু চিপুট আর জুয়িক লংজি পরফাই ফরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জুয়িক লংজি পরফাই ফরা মিনিট থং কেবরা এসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুয়িক লংজি পরফাই ফরা মিনিট ফকে বা পর্ণাং লিতুম হারবামন রং পি পেন লামজির আর জুয়িক লংজি পরফাই ট্রকা পর্ণাং লিতুম পিনিয়া লামজির রাজাইমেক আং ডেঙালং মহান তারু লাপেন হারমনি বিয়েং বং চিহু চিপুট আর জুয়িক লংজি পরফাই ট্রকা মিনিট থং কে বা পর্ণাং লিতুম আসন আসন হিন্দি ঘজালালুন আর জুয়িক লংজি পরফাই ট্রকসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বিডেট রং রিচিং হনালুন আর জুয়িক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট গ্রিপ হওয়া পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামারজান কালিয়ালুন আর জুয়িক লংজি পরফাই ট্রক্সিরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম অক প্রাণা জাইমেক আর জুয়িক লংজি পরফাইনিয়র কেবা পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়িক লংজি পরফাইনিয়র কেবরা মিনিট গ্রিপ হওয়া পর্ণাং লিতুম টকলাং আজাইমেক আর জুয়িক লংজি পরফাই সির কেবরা মিনিট গ্রিপ ফ পর্ণাং লিতুম লামেদ আজাই মেক আং ডেঙালং জয়রাম ফাংচু পেন লামজির আর জুয়িক লংজি লাপেন পরফাই সির কেবরা মিনিট থং কেবা পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বান আর জুয়িক লংজি লাপন হ্যালো পিনিয়া ট্রান্সমিশন অলং কেরত কাপার জুজিয়া যাই মেকি লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেংটি ডক ডক ল লাসি নাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুয়িক লংপো

0: national team will begin their AFC Under 20 Asian Cup China 2027 qualifiers campaign against Syria at the Dostlik Stadium in Tashkent today. And that is the end of this news bulletin.
1: লাকি আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা টকবরা সিরকে নিউজ অন এয়ার এব লাপেন রিস এবার লংপেন সিতামিনাং লিতুম আকাশবাণী দীপু আ জাইমেক আর্জু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রগ্রা মিনিটকে প্লেংটাংল লাসিয়া দুন্থু কাংদু কারডম আলু না জাইমেক আংডেং আলং কেচেংসি পখিলা লেখে পি কিলু নালুন আর্জু ইক সিনাং আলু নালাম থি বাংহিনী তোতাংটে আর্জু ইক সিনাং

জাম কে থেক কাছে লেদলে আবিদি সেরে কেদো থেকলং সি ব্যাংরু হরল আমি থাং তা আনিং আর লোকে চজুন দেদলতে পিসো চিরিসি হেম চুবোচে পোপুসি মাথালো বন্তা চজুন দেদ আফিকে রিসোমার আব্যাং আরক পোয়াকিসো লংলক আমাদ পিসোতা চিলং থেকথে দেদল জাত আসাই তা প্লেং প্লে আকোকে নিং চেপাথে নংনি পোয়াফানসি কি পুদাম লাসি সার পালাম থেল চজুন দেদ আরক লংলক মাতি নিং কেহাং কে প্লেং প্লে পিনিয়া সারলাম থেকে লাপান বেদল লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রা মিনিট প্লিকে প্লেং টাংল লাসি আদন্থু কার্বিলুন বারিম আজাইমেক আং ডেঙলং কেচেংসি সোদারিং লেং পেন কিলুন আলুন আর জুইক সিনাং আলাংলি পেন কিলুন জেলুন কি বং কি প্ল্যাং আলুন সেংলং আজির পেন তো তাংতে আর জুইক সিনাং

Sibang duru mihara li bong si la su ser sum bi a song ke bang iru arba mon huron a teng yong yo ni pen yo thom ing thang yong ke klim mi nang bara chom ใบนางบาจมรองทอมที่บางกีทอม

কে বাংলা সের সুম্বিয়া রং কে ইয়াহাজ কারুই আং বং কে বাং কর্মী চিতালন সি সের কি মোহু বং সি বাং পাং ফারসুং লক বং সি পাথে আতে কং বাং পাথে চেং পুম থম ইং কুম।

0: As wickets fell at regular intervals. Earlier, Thailand women won the toss and opted to bowl. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা তক বড়া সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপা লংপেন সিতামি নাংলিতুম আকাশবাণী দীপু জাইমেক আর্জু ইকলংটি নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রকসিরা মিনিট কেপ প্লেংটাংলো লাসিয়া দুন্থু পিনি আলাম জির আজাইমেক আংডেঙালং কার্বি লামেদ লামচং পুথাক লীলাধর টেরন পেন চিহু চিপুত আর্জু ইক সিনাং আলাংলি পেন চিহু চিপুত পঞ্জিকে হেলভিলিন তিমুংপি ততাংতে আর্জুইক সিনাং আলাংলি তুম পেন চিহু চিপুত আলামজির
2: জাই মেগালং কার্বিলা মেদলাম চং পুথাক কাচিহু চিপু জিয়া ফানসি নিলিতুম কাবর ই লাসে কার্বিলা মেদলাম চং কোসং দেঙাদিম সে কারজাব মা লাসো পুথাক কাচি থানজি আফান পুরা কার্বিলা মেদাম মেয়ালং নন মামাত কংচুন বাঙার পুকি

0: dak ko cheng wai ke nang than phit undi pu sarang di nang thaka la pe non ni tum ching ki long la lang sita lang tum positive si lang tum ni tum phan respond nang nang en pon lo
1: la nang cheroi pik la nang li e ani si ani ke la mesana birta van igji pu sarang li tum phan ning ke theta me nang pidun iglo jana cheru thu le thot lo nang li la solam anang than pot e puthu nang li phan ante na ar ju thu ikla ke hai non ma mat ke karbi along apuru ke ingchuk ingchuk piklo tema hirjir ta melamjir ta meke tok atumdu piklo non mamat research based punang ho tarlipa me tok dak pen lahai a lo thoy bang ke litumalong ing ar ik ola la so puthak nang li pipu ikji la pen ke pine lamera me pen la so puthak sai ki ding ponje phan pine gimang pon la puson do ikma la honon mamat
0: la ba so nang li ngar jo lamang thoka ahok pikram lo kenang sot ram lo pusini tamatha la so lamang ke কারবি তুম হক লোতে মা কা প্রেক প্রেক আলাম জির তুমুসু বা হির জির লাগে তকলো সিতাই তুম কেনাং জি লাং আকে তা ফাই মতা বাইলা ইস আকা কুপুলমা আহিন আহিন কে কেলাং নাই আলাম দো লা রিসার্চ বেস মানে লা স্কুলার তুম লা কাচারলি মি তুম লাই মেদে কুপুলমা আকে পুয়াম জি লা কেনাং সত যেটু আহক আলাম কে লং জি ফান লা সন কিরি তার লি লং লং ই ফান লা সন আপু সন কিতাব কম্পি গ্লাং ইহিন পেন লাং মলো পুরে নই তুম লং আবে পিন হা কিতাব দলাং ফুর কে মো আসাম আলো কাপরে কাপরে কা খাই তুম আন কি দিমাসা তুমান তা বাং আমে থাং ভাং আ খাই ফুর কি মোডু ই তুম কার বি তুম লা ফুর কি মো না সি টক থেক থেলাং লা সন থাকসি চু হেড নি তুম লং নিউ দিল্লি পেন বাং লা ফরেস্ট ডিপার্টমেন্ট তুম লা তুম পুলো না তুম আ লং নেচার পেন নেচার নাম পি নাম দুর পেনকে হাবিট পি মারাদ পি পেন চেরাপ লসন নেচার পেন চেরাপ লসন কিতাব দোমা পুনাঙ্গেরি নিতুম চেলাং এলো লবংসো কিতাব তামাদুর তক বাং বেলাং লপসন থাকসি তুম কারবি লং কেনাং জিয়াবু আসন দু পিগলাং সিতানন সি লিতুম কাচেরান মি পো বিসার সন লাং বড় ইগ বম লং লসিনন মার্কে আবেলাং সিতা ইসিহিনি কাবে দেত কালি লবংসো লং ইসিহিনি কে দু সিতানন মার্কে নাং ইয়া কিতাব দু ইকপিংলাং লবংকে নন উই কি মিয়াতুম লাসি জাসে মেট পেট লাল লাহাই হুয়ে পুথাক লামজির লামজির পুনা কপ লাহাই লা কিতাব টক পিক নাং জিলাং লাসিনি তুম বর ই কি বম লো সিতা নন মাতকে ইলি তুম লং দরলিম মানে পেন লাসন আবেলাং নন মাতকে সিতা ইতুম কাবে দাত্তা কালি দো পাক পানি দো উনা পুসন জো
1: কালা মে পিক আলাম লো কে হাই নন চেরো পিক লো নাং লি লাসা পুথাকে থানা বাজির মিয়া পল দাংতে কে হাই মু হেত নাং লি কানিং জি আলাম পিনিং কে পাক ফারুসি আ কিতাব কপাকলাং জে ফান কি মাং দুপু তাংতে লাসো কিতাব উভে কি মিয়ে তুম ফান নন রেডিও নাঙ্কার জুদুন আতুম ফানাংলি থানপুন ইগজিমা কো আন আং দেং আছে উভে কি মিয়ে তুম ফান লাসো কিতাব কি তক দুনজা ফান আবার সাইট হলো লামেট আমে লং চেপ অদুন বেগা তুম নাং জিমা মতে পুয়ান উভে কি মিলো পুতে তক থেকলো তে কি তক দুন আবার সাইট দুজিমা লাসো পুথাক তামে নাংলি থানপুন ইগজিমা
0: আহক নো বসো লামাংকে ইয়ং সি কো আমে কে মেসেন না কে তক তুম পুলোতে লাবা নাং তক তাই মাদু ফাসে তুম দেং এ পনিক পো লাপেন কাপাচি নি দো নিতুম ওয়াসআপ গ্রুপ পুলাসন কাপেন কাসেমার দো হালাবাং সোয়ালংসি নিতুম পাচিনি পেনাঙান পাচিনি লং ল নিতুম নিতুম মাকেমাং লা পুসন দে খেলো লা পাক ফারু গিতা পুলো তাংতে পুলোনাং লা পুডালোনাং লা জুতাং পুথাক ধরক ইসি পাক ক্যাপ বা তুমুসু পুথাক পাক ক্যাপ মাতে ধীরজির পুথাক পাক ক্যাপ মাতে লাসন রিসার্চ বেস পুস্তে লাসন গিতা ফিতা পাক ক্যাপ লাসন সি রিপ্রিন্ট তাকে নাংসর কে নাংসর কিতাব দো ইতুম লং কার বিয়া খাই লং না ফাঁকু কো কিতাব আবে পিন বিন আবে পিন দো সন রিপ্রিন্ট কিতাব তাই সন পাক ক্যাপ ওই লাপু সন ইতুম ইসি ইতুম আকে মাং দো লাবাং সব তেং বাংসি নাঙ্গা টক দো তুম সি দা সন সিনাক টক নাং পো নাং পিদু নাং পো লাপে নন মাতা ইতুম পেনাঙা না কিতাব লং ইক বম লো লাপে নন মাতা ইতুম প্রেস লং সি লাহাই হুয়ে কিতাব দো লো লাপেন কো আমি ইয়ং সি নাঙ্গা টক দো জি বুলু তেলা বাংকে ইতুম কার বি লামে রামাই লং লাবাং সো না হুমরি রা নি ফান্তা কিতাব না পাকলাং পি পন্থা বুদি নি তুমলা বাংকে পাকলাং বনপো সিতা জা সমেত নন বাংকে কোয়ান্টিটি বাংকে ল কোয়ালিটি সিনি তুম গিরি পসিয়া কিতাব বাং মেসেন নাই পসিনি তুম আকে মাং দো
1: কালা নন চুরু পিগলো নং লিলা সপুথাক কিথান কপাজির মি পনপত তাংতে কে হাই নন মাত লামার্জং মতে ডিকশনারি পুসি পুপমা হ লাবাং এ পিনাং আন আই কাভি আসন থেক লং উ এ আসন সি থেক নাম লং পিনাং আন উভে কি মিয়াতুম লামার জং আফান ইহিন ইহিন কিরি লাপেন কে সোশ্যাল মিডিয়া লং সাতামে ডিকশনারি লং থাই দো মালা হপু আর জু প্রে তিতি পিনাং আন কার জুদুং লং দো তাংতে লা কার্বিয়া লামার জং এ আপুথাক নাংলি পিনে থান পন ইকজিমা
0: লামার জং আপুথাক লা লো লা কার্বি লামে দামাই ইয়ং জুং পন কা পাকলাং আবে লাং তেমা সিতা প্রাং লা বিদর

0: ক্রাই কেটক কার্বিলাম থে কি মিয়া মারজং পোলা বংশ আলু সিনে তুম নো নমাত কেলা কার্বিলাম এটা মাই পান্থা দেং দু নিক বম সিতালা বংশ আলু তা চক লিম পুকে কালি দা তাই মেনে সিতালা বংখে সে পাকেং বম নাম পো নাসং সি লামারজং কাপ্রেক কাপ্রেক বেন কেটক তুম দু লবংসং বং খয়া সিং হাসে তালাং লিয়া তকইল লাপুসং সি কাপ্রেক কাপ্রেক তুম দু সারক্লিম তারু তারসং কেটক দু সিতা লবংস বং নি তুম নন মার কার্বি লামে রামাই পেন কে দেং পুটা বেলাং লাপা নন মার কার্বি লামে রামাই জং জুং পেন পাকলাং থেক থেলাং মো পেন নি তুম সে থান বম লা কার্বি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পুলাস আ বুক তা তাস কিতাব পাকলাং থেকে ফান্দা নি তুম বর ই বম লাং তা চক ই এলাং আর নি সেহেদ নি তুম আসাম ডাইরেক্টর অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন পুলা গুয়াহাটি লং লবংস অফিস লং দামসি লা ল্যাঙ্গুয়েজ পলিসি কাদো এলাম আর জুদাম হোটালাং তুম নাং পুতুল ডিকশনারি গালি সিতালা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তা বেলেগ ইসি কাপ্রেক ডিকশনারি আসংসি মানজি লাসি লাংস উঠাক না তুম চেতক সি কে মেপু লাসে আলং তুম অহমিয়া খাই তুম কেসেমার তাং আলু নি তুম ফান ইসি আকু পি না পিদুন লাংস আকু পি লাং পেন তুম তা ফলো দুন তে তুম টক টক থাকি সিতামো পেন নাংলি কি পুবম লামার জং বিনং এলি তুম লাংকে এলি তুম লামে রামাই পেন পাকলাং লাং লাসং বং ইথে লাম নিয়ে নাং কক পো কার্বি তুম লং বাংকে লাম তা সাম তা বেলাং গ্রামার পো বাং লা লঙ্কাম তেরন কে টক আসা পুডু লতা হা নি কান ইং কই রাফো বা কাপ্রাং সি টক লবাং সো আ কিতাব সিনো তা স্কুল হেমে থানিক বম লাং লাসি নন মা নি তুমলা লসো গ্রামার লাম তা সাম নি তুম পাকলাং ইফা নন টক টক ই বম লো পিনিং বং ক্লাং জি পুসি নি তুম লাবাং মাথা পন লো সিতামো পেনাং লিংকার জু বম লা লামার জং ডিকশনারি বাং নি তুম নন মাত ওট লামেতা মাই পেন ডেট কে কে ওট বন আবে লাং নন মাত
1: খেলা নাং চরু পিক নো কে হাই লাসো পুথাক নাং লি এ লাম থে নাং এ থান পন এ তাং তে কে হাই পুথনি লি নাং কার জুগাং টুং লাম থে নাং লি ফান কার বি লাম মেট আমেই পি ইলি তুম আনিং কান ওয়াং তা মে পু কি বি নাং থেক দুন লং বম লো এ পে নাং আন আর মু কাছি টং হাদাক লি তুম থেক লং সতা মে লা দাক লং ওবে কি মে তুম কাছি তু পাক তিতি থেক লং লাদে লাসো পুথাক নাং লি বি লাম থে সি লাদাক নন রেডিও নাং কার জুদুন ওবে কি মে তুম ফানাং লি থান পন কাং তুম
0: নন আখে হেলো ওলাম নাকি দাম দল নন হেড লাই তুম লাব লঙ্ক মাঝি মাতে বকুলি আলং খেপে দু লাংস মাই পি থাই মাই পি হুটা উ হিমি তুম আনিং ডক মেমে লাপুসন নি তুম সায়ং ডেং ডেং পনল পাংবার লো নাং তুম মুক পাতার পুতা নি তুম পনল লাপেন হিরজির কিহির কাছে পাতে তা পনিকল তুমু সু কে টক কাছে পাতে তা পনিকল লাসন থাক থাক সি খ্রুং সায় মাই তানি তুম আসন সন আথে আথে পি এন পন সি পাদু পনল লাপেন নাং পাশে তো দুঞ্জি ফানি তুম পেনাং আনবোর ইগল লাপেন কে লু তা পালে ল লাপেন আপার তানি তুম কার্বি লামে রামাই ফারো আটেং আরো দো লাপেন কে লংরি আমাই লক ক্রে সি দো লাংলি তুম ফানান তা আলং তিন পাতা বাংথম কে বাংথম কে বম বাংফু নাং দু নাই ফারমান বাংফু মাতে ডেলিগেট সঙ্গ দু নাই পুনি তুমি পাশি দো লাসি লাবাং সো আলং পেনাং কে পেনিং নাং সেতু দুন ল লা উই কিমি তুম আনিং কে হাঙা সোনান সিনি তুম পেনিং পন পিলো মোপেন হেড মোহেতান রিপার নই ল তুমো পাতার পুস্তানি তুম উই কিমি তুম আফানা তুমো পাতার সোনাত পিনচং ল উই বারে মা তুমো পাতার ইয়াত কালি লাপেন কে হিরজির ভিতা উই কিমিয়া হিরজির ল লাপেন থু ক্রুং সা এমাই সেটা আথে পি কেন বতালা উই কিমি তোমাকে নাং সত ফাঁসিনি তুম পনিক লসং সি বরি বরি পনিক বম ল লাপেন কে আহক পেটে তুম লসো বাং কাছে পাছে থাং বাং কে নাং সত দোলাং রকম সেটা না সে তু দন্দে পুতা পু এ লিতুম লিতুম চু আমাই পি হু জি তু নাকি কুপুর মা লসো হু নাং পিদুন আহির জি রান্তা নন তুম লং লা নাকি পিদুন আপতা তুম বিবেদ দো দো পিক লা বাংসো লং তা লসো না থাকছি কাপড়ে কাপড়ে গা লং স্টেম্পোর স্পিচ পুনয় বা চি সিক্স পিন পেন লাম কে যাই পুনয় লাই হই লং তাকে লং আপতা নি তুম রেকর্ড আফান বিবেদ তা সিহা সো লং নাং সে তু দুন খাবে দেট কে খালি পেনাং দো দাপুইয়ো
1: কালা নাং চরু ইক পিক ল নাং লি ফান এ তাং তে পুথো নেলি নাং কার জুদুকাং তুং নন মামাত কার্বি লামেত আমে পেন কিং কাম কি মিগা সিজর পন জি কুপি নে লাপু নন মাত কি মাং পন নাং লি তুমাং বং দু ইক মা কে হাই
0: হক পেট কে নন মা কি মিগা চিল আ কা কাম চিয়র পন লাম বাং গাবে সিতান নি তুম কে হাং বম বাং কেলা ইট সিডুল ল লং দা কার্বি লাম পালুট পন নাই পু বাং কেলা কন্টিনিউ প্রসেস ল নি তুম আপ্রাং মা হাং বম লা বাং নন চুন চলাং লাপেন থুন ই পেন লাং আম থুলো বুলুতে কার্বি লামেত মাই 1966 নিকান সেং দ্যাট পেন আহেম আবে আরিত আবে লাপুসং সিমান লাসি নন সে আহেম তা কাছে লং লং নন সে আলং লি তা কাছে লং লং লাসি নন কাছে রান মি সন সিমান দ্যাট সিতা লা নি তুম লা আপ্রাং কো সন সি পোন থাকি বাং বা নি তুম বড় ই বম ল লাপেন নি তুম পলি ওই বারিম কে ক্লেম তুম হান্তা নি তুম চেহাং পন বম বারিম তুম হান্তা লাপেন ওই কি মি ফান সিতা নন নিলামেন পুপেলো

0: ta non thekser thekser atom PSD ki un tang tomata ni tung long lang chelang don mom non non bangke alang tung
1: Kala.
0: ta aning na rong pen na chelang lo
1: Kala. Nang churu pek lo, la sop thang nang li lam thay nang ki voye pot. Tang te puthon ni li nang li panang kar jugang tung roman script apu thang. Non ma mari li tum roman script si an bom poason lo. Ang bong alom, e pini devana gri a script nang ki lu jia pan putami. Pinang an chitang pahoy pahay la pu alam ta du. Tang te kar bilamet a maya tum non mat kar jap thip kupi. Sikachi song jima kupuna sikidam jima la sop thak tam nang li than ponik jima.
0: কাৰ্বিলামেট মাই পেন ৱাংকে স্ক্ৰিপ্ট উঠাকে আকি মি কেনে চনাবিল আপ্ৰাং পাছি কাৰ্বিলা আলামেট দগি আপোনাৰ ৰোমান স্ক্ৰিপ্ট লে এন ডেং নোনা পু চিখ্ৰ দেট পেন ফিগে নন চুনে হেড ৱাং নি তুম ফানাৰ জু দেলহি পেঞ্চি লা বাংছ নাংগে তই লাচি লাচ বাংছ নাংগে তই লাচন কাউঞ্চিল চৰচি নি তুম ফান মাই ন পাহাং ল হাক চেক্ৰেটৰী তুম দৌ লাচি কাৰ্বি লামেট মাই ষ্টেন গছন লং তুম গছন লেনে গিয়ে লাচো পুঠাক নানি তুম দগজি পেঞ্চি পুদুন ল কাৰ্বি লামেট আমাইকে আপ্ৰাং তাৰ ৰোমান স্ক্ৰিপ্ট যিকে দেং লওঁ লাপে নন এপ্ৰাং তাৰ ৰোমান স্ক্ৰিপ্ট পেঞ্চি নিতুমকে চাইকেল বম যি নিতুম মোৰ স্ক্ৰিপ্ট হৈছে লাৰলে নিতুম মাকে নিজে ঠিক ল ৰোমান স্ক্ৰিপ্ট নাই কাৰ্বি লামেট তকফানকে
1: চৰু পিক ল কে হাইলা চব থাক নাং লিগি থান পাজিৰ মিয়া পদ তাংতে একাপা দুচি আকাৰ জুতা হাই পানাংলি ফান ই নাংলি নন উবেগি মিয়া তুম ফান লামেট লাম চং আছে পুপেন আজক নাংলি উবেগি মিয়া তুম ফান কুপি আলাম থে সি নাংলি থান পনিং তু
0: নীলি থান কেলা হাইল কার্বি বুয়ালাম গেল মা ইসি খাই রেং ই বুতে মেথাং আলাম বাং রেং নাই এ মেথাং আলাম জংসি চেপা রেং থেক বুলো রে তুমি এ আমেরিকা লে দাম হা গ্রেট ব্রিটেন লে দাম বসে তা কার্বি আলাম জংসি যাক নেই দাম বলো কার্বি ল সেটাইলি তুমি জংসি গো নানে দুদন পেন এলাম চেপা বের দেলো বুতে মুনিত এসন সি লাবাং দো চট পো তা কার্বি এসনে কালি দেট পো লা পসিলি তুমি কার্বি আলাম চিনে গিয়ে পিক নেই লা পেন লোক থেকে তুমি বাঙা কার্বি আলাম টক পিক নেই এলি তুম নতুন সিতা এ টেকনিক্যাল এডুকেশন পড়িয়ে তুম মামে ডক্টর ইঞ্জিনিয়ার পুসিতা আলং তুম কি দু নালেন আলেন তুমি চারলি আলাইন পুঠাক খাই ফান কুপিয়ালি দুই মা লাসও পুঠাক কার্বি আলাম ফান টক জিরসি নি তুম লং নান পিদু নাং পো নি তুম বলং পো গলি লং তুম মেথাং মেথাং সিতা টক সি খাই ফান মুয়া ফি ওয়ে ফান বিরতি গানাং পো কার্বি আলাম জির টক পিক নাং লাং চারলি পিক নাং লাং লাপেন আনু তিন বাং ফুটা মেথাং আলাম চেং হনসি লা কার্বি আলাম কিনিং ইয়ে বাংকে চিনিং ইয়ে আর নাং পো লান বেলো
1: চৰৈক পিক ল কেহাই নাংলি মেচেন আলাম উবি কি মিয়া তোমাৰ ফান কিথান পন পদ তাংতে ইলি জিথান জিমুম ৰূপ পিক লাং টেমা চেতামে আপৰ আলাম দু কক পদ চি পিনি গে লাপোৱা নাং ডেঙা লি লিং টন পনি কক নাং মোৰ আপৰ মেচেন হুদল পলতে লামে লাম চঙা পুঠাক আন চচে জিথান পনি ঠুল নাং তাংতে পিনি নাংলি লাডাক আনকে ভাঙা পদ নাংলি ফানা কিৰো নাং পিপাৰ পিক ল নাংলি ফ্ৰাং কি ক্লেম কি দাম জিয়াচন আন তামে আৰু নামলে নাংলি ফান হিৰজিম নাং পেপি দুন নাং আনতে নাং চুৰুপাৰ পিক ল
2: কার্বি লামেট আপুঠা লীলাধর টেরন লাপেন হেলভিলিন তিমুং পিয়াংবং চিহু চিপুট আর জুইক লংটাংল লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর পরভাই ট্রক্সিরা মিনিট প্লিকেপ প্লেংটাংল লাসি আদুন্থু লুঞ্চিতোয়া যায় মেকাং ডেঙালং কিচেং সি কার্বি জুটাং আসং আতুম পেন গিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে লাহেনলো নিতুম আরং

0: mane bang jong se pe bu ke hom embroidery la pena son son a pe ke ro jani ke hang do pulote di phu rong thar ve long joy ke pe nang li tum hom rik tame kachini mu chaje phan mobile number ner cap ke thom sir cap sir cap sir cap pho hini hini tro ke thom
1: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকেপ নিউজ অন এয়ার এবলা পেন রিস এপালং পেনসিতামি নাংলিতুম আকাশবাণী দিফু আজাইমেক আরজু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই নেরকেপ রামিনী থংকে প্লেংটাংল লাসিয়া দুন্থু কার্বি লামার জানালুন আজাইমেক আংডেঙালং কেচেংসি লামসাম লাম আর্জনা লংপেন জিতেন তিরংলাপেন মালিনী তিসুপি কিলুনালুন আর্জুইক সিনং আলুনালাম থি লামসাম পেন নি থানজি

0: মানে এবং জংসে পে আবু কে হোম এমব্রয়ডারি লাপেন সন সনপে কে রাজিয়া নিং কেহাং দো পুলোটে দিফু রংথার বেলং জয় কে পেনাংলি তুম হোমরি তামে কাচিনি মুচজি আফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সিরকেপ সিরকেপ সিরকেপ ফ হিনি হিনি ট্র কে থম
1: লাকে আকাশবাণী দিফু জাইমে কে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরা টক বড়া সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামি নাংলিতুম আকাশবাণী দিফু আজাইমেক আর্জু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই সিরকেপ রা মিনিট ক্রেপ হ প্লেংটাং লাসি আদুন্থু হিন্দি লাম আর্জানালুন আজাইমেক আংদেং আলং কিচেংসি টার্জন লাম আর্জানা লং পেন বিজয় বেনিডিক লাপেন উতারা কেলকর কিলুনালুন আর্জুইক সিনং আলুনালাম থি মেরে পাস আওগে তংতে আর্জুইক সিনং

0: ponta lo kacharli ji aphan avrasai kipipon mesen mesen arondu atheke laso aron along kapithik pon anutin ausumar tame joike pen mesen pen lo charli long nangji ladak keduk keplang akur kang tui kang dai dhorom alam ave pen pen kacharli avrasai pinangji lapen ningkan trokpen ningkan kripli arta an angbong atumophan akit joy pen lapen lo charli vek nangji pu kipipon avarsai mate aron ta du anutin ausomar atumta lo charli alothui atheke textbook ketok ason lapen catching thanga peri mate uniform akit joy pen kipipon ji aphan kapithik aron du lapen ri talibra kelong ateng pen osomar atum lo charli ji aphan akenang ateng pen avarsai kipipon nangji lason aronta do lasi kirip alam theke lahelo lo charli ke chokam ammo paching thurji jong jong kaching thur thekji rat kaching thur thekji aphan det kapa prang dun thekji aphan akenang sot ason lo la posi ilitum anutin lapen abang potin setame rong sopi alo charli pen lapen rong atum alo charli la Sony alo charlia son seta pacheton pen paching thu rapet thengji apan eli claim bor irapet lona
1: lapona pornang litum abraham taru pen rongatum aloka charli lapen rong sopia tum aloka charli kache preka puthang lamjir arjuik longtanglo laki akashwani diphu জাইমে কে বাংলা কে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামিনাং লিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর্জু ইকলংজি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং লাকি আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই কেবরা মিনিট থং কেব প্লেংটাং লাসি আদুনথু কার্বিলুন বান আজাইমেক আং ডেঙালং আসন আসনালুন আর্জুইক সিনাং ট্যাং তেকে চেংসিয়ালুন আর্জুইক সিনাং চন্দ্রকান্তা তেরাং প্যান কিলুন আলুন আলুন আলাম থে রিপাজাব পাজাব

0: লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রেসি প্লেংটং লাসি আদুন্থু নিং আর লো আলামথে আজাই মেকাং ডেঙালং কারেং তারু পি আনিং আর লো আলামথে আর জুইক সিনং
1: কারডম নীলি মেন লাকে সাংপি কারেং তারোপি নীলি কে দিম ধনমাত দিপুরং তুলব লাপেন নীলি ননমাতকে পায়ং হর সি চিকলেম্ব পায়ং হর মানে ইন্দুত হেমেরিপি হেমরি কি চেলেঙা কামসি নীলি চিকলেম্ব নীলি সোমার বাহিনী দো লাপেন নিহেমাসরকে পিরঠে কেরেং জিয়া ফানালাঙ্গে চংদাত হেলোউইং আদিম সিদো আপৎসি নীলি হেমারিত কি চেলেঙা কামসি নীলি ক্লেম্ব নীলি আপ্রামপেন আকে ম্যাং তালা হেনল নীলি ইন্দুত পাই ফুলোতে মেথাঙা চর মেথাঙা সোমার আফান কি চেলা না জি সি নীলি নিং হ্যাং লবং সং বং পেন সিতামি নীলি উন আন পেন আর না মালু না লা মলং সিতামি নীলি কে চেরাব দুঞ্জি মা কে বর ই দুঞ্জি সিতামি নীলি কেংকাম চি জর দুন লাপেন লবং সং বং পেন সিতামি ইনুত পাই পুলোতে ইতুম কোসম সি কেংকাম চি জর না ইমা ইতুম আকি ক্লেম আকি দা মালং সিতামি ইতুম পাই অর্ডার দুল চিপিন দেং পেন সিতুম কেংকাম চি জর না ই লাপেন ইলুম তুমা কচিং থ্যাং মানে ইতি তোমাকে নিং জে সিতামি ইতুম পাই অর্ডার দূর পেনসি তুম সামি নিজে নাই লাপেন লাকা দু কবে কচিং থ্যাং আং সিতামি ইলি তুম ইনুত পাই পুলোতে আ অট পেনসি তুম গাই কিস তামি চিপিন দেং নাই লাপেন কেংকাম চি জর নাই জি
0: লাপন পর্ণাং লিতুম কারেং তারো পি আনিং আর লো আলাম থে আর জুই লং টাং লো আদুন্থু সোয়ার লো সিয়াং টং আজাই মেকাং ডেং আলং কিফির কেথাক আপুথাক

0: রাধা তেরন পি প্যাঞ্চি হুচি পুত আর জুয়িক সিনাং আলাংলি প্যাঞ্চি হুচি পুত পঞ্জি কে হেলভিলিন তিমুপি তোতাংতে আর জুয়িক সিনাং আলাংলি তুম প্যাঞ্চি হুচি পুত আলামজির
1: পিনি সোয়ার লো আসে আংতং পাজাই মেগালং কিফির গে থাকা না থু কার্বি সোয়ার লো তুমাসে আংতং ক আনথেমা লাসো ফুথা কাছে থানজিয়া ফানপুরা কার্বি সোয়ার লোং বং পেগে থাক থেকসের লাপেন পেগে থাক পেনা জক হেম তু না লঙ্কা চার চাক দুন লাপেন আল্লে গাছে পাদু ই আলন দু জট আবাং ফিয়া ফানসি পিনি নে তুমচু ফা ফনিকল আলাং লি কে সাং পি রাধা তেরন পি ফেনল আলাং লি নন মামাত বিরলা লঙ্কিং হিয়া রং আলং সি দু বম লাপেন পেরি গে থাক আসিম কি মেসেনা জকসে আলাং গে থাক পেরি হানিং কে দক বাং দু ও আসন সে থেক দামলং লাসোয়া জকসে আলাং হেম তুন কে কুলাত আসন সে চেমানল লাসি পিনি কে আলাং কে ক্লেম কে দাম পে কে থাক আপু থাক লাপেন পে কে থাক পেন কাছু জ্বর কাছু লাং পেন কো আনালে চেপা দু ইথেক মা লাসো পুথা কাছি হুচি পুজিয়া ফানসি চুফা পন ইকল লাসে কাপড়ে গালাম চেথানাম দেয়া ফ্রাং রেডিও কার জোয়ারা দা তোমা ফান কার্ডম পাজিরল লাপেন নাং ফানসেতামে কার্ডম নাং পাজিরল কে হাই পি কার্ডম
2: কার্ডম
1: তাংতে নাং কুনা সি পেগে থাক আচারলি দুন মালা পেন কমেন টু পেন সেন পেগে থাক মালা সব থাক রেডিও কার জোড়া দা তোমা ফানচে থান জিমা
2: কালাং আহকল নীলি নীলি মেন কে রাধা তেরন পি নীলি কিডু কে বেরলা গেট লঙ্কিং হিয়া রং সি নীলি নন মাত কে কেদু লাপেন নীলি পেগে থাক চেং কে কে থাক চেং কে নীলি বিহেক পেনল নীলি আর্তা নিঙ্কান ক্রিপ হক লানসি দোলা স্তামে হালাসুহুত নীলি স্কুল লুনব মহুত স্কুল ছুটি দেতল পুলোতে নীলি পাইতুম ধেরাং কে থাক আলং পেনসি নীলি লাং দুনপ ডাকসি উন্তিক দুনপ লাং দুনপ লসো পেনা ফিসি নীলি নীলি পাই আতুম কে থাক আহনসি কে পাদুম তাং পট এন পন জয়সি হপং রেবনা থুসি নীলি আলাত নীলি পাই তুম কে থাক আসন থট নীলি কেরান কাচং হুদাম কে থাক কাচারলি দাম লাপুসন পেনসি নীলি কে থাক কে চেং লাপেন আফিত আফিত আবাং কে নীলি লাপুসি থাকবম থাকবম ল আইডিয়া তা দুবম ল আফিত আনবাং কে নীলি পাই আতুম তা নাং কে থাক জি নাংলি নিং হাং এ হাং ও লেপুল টাংতে নাং আকিলক প্লেন থাক থাক বোমাসি নীলি ফান আসাপ ও নাংরান পিল জামরং সি নাং পাঠাকল প্লেন আন জামরং আকে লক সাইডে সি নীলি ফান নাং পাঠাকল লাপেন কি আফিত পিনি থাকল আফিদ আমেকা বে আসন সি নীলি ফান নাং পাঠাকল লাপেন তা নীলি পাতাং পিল থাক লাপুসি নীলি থাকবম থাকবম থাকবম থাকবম ল আনকে আহি সবে হাই তা চারলি দুনল থাকল কে আফিকে কেনা মাতুম তা বাংল হালাসু হুটকে আদর কে সো নাইল নীলি বিহে হুটকে থাক বাংকে ফারুকে থম আদরটা কে ফারুকে থম পেন থাক পেন নন পু আনা বাংকে নীলি থাক বম থাক বম লো লাপুসি স্কুল লুন বম হচ্ছে তামে নীলি এইট নাইন টেন হতা লাপুসি স্কুল ছুটি দেড় লো পোতে নীলি নহকটা দাম দিয়ে প ঠেরাং থাক নীলি নিংহাং পিক নীলি ঠেরাংকে থাক লাপেন সি নীলি থাক বম থাক বম থাক বম মাংকে ফির আন বাংকে করা থেরাং সি চারলি দুনল নীলি করা থেরাং থাকা বাংকে নীলি নিঙ্কান ক্রেন আর কে আর তা আনা হুট পেনসি নীলি কে থাক কে চারলি চেং হালা তা হালা বাংকে নীলিতে তুমসি কে থাক বম আমালাসি আলাং তুমা বাং আবে ফিটলু পুলো তাংতে নীলি বাং কে থাকা চং হু দুন কুপসন সি কে বুঝিমা পুলা বাংস ডিজাইন পেনসি আলাং তুম কে থাক আর ডিজাইন কে লাং দুন পেনসি নীলি কে থাক দুন কচং হু আপনি কে লাদাখ পেন লাপু কে রান কে থাক কে ভুং আর ডিজাইন লাপোহাই লাং দুন ল পেনসি আকৌ নীলি মিঠাং আফিত বাংকে বাং থেরাং আলং পেনসি লাপু কচোহাং পেনসি নীলি ইপকে থেরাং আর জনিসি আলং পেন পাক কেপ আন রান লি নীলি ইপাক আলা থেরাং হেম্ফু ফান পিপ লাপু সনসি নীলি থাক কে থাক আচারলি ইডন ই করা থেরাং থাকল আনকি পে পে সেলেং পে কক পিপিনে লাহাই সি নীলি থাক বম ল জ্বর বম ল পুসন সে নীলি কায়লং নন পুতা সুলিব
1: কেলা হ্যাঁ চেরু পিকল রেডিও কার জোড়া দা তোমা ফান এ কমেন তু পেন সে পে কে থাকা চারলি দুন চেং মা লাসো আলাম কাছে থান পাজির মিয়া পদ থাঁতে পুথত নীলি নাংলি ফানাঙ্কার জিঠুকাং তুঙালাম নাংলি কে থেক পেয়া মাং সন কো আন দুজি থান পন ইগজি মা
2: নীলি থানজি

0: la pensi ili sor lo tum ke ki phir ki thak ke ki nang sor posi ki thik the tum se ta mi charli pulo tang te ehem tu na long a phan akira pinang andu pusi nili thaning tu la pensi thek po son tang te anu tin ahem tun tin ahem a sor lo tum ta la puson asai akaprek kaprek pini government asa kuri yong si long dun de det pusita mi la puhai hem tot lun a kam lo pot si la hai bang ke klema son te mi senji la pensi lo le thek pusita me ili sar lo kam lo posi ki phir ke thaga bang ke ki thek vek ke nang sot pu bang si nili pachining tu pi ki thak thek a la ke tangka ke bang det le কিথেক নংজি লাপো বাং কালি লাসি ইলি তুম কারবি আজুতাং জুবাত কিছে পাবির বেদে জি কে আফানসি লাবাংসি থেক নংজি লাপেন কেছে পাচান জি আফান পুসিনিলি মাথাদা লাসি কাধু কাবে সেতা থেক এটা সন্তে পুসিনিলি হি না বাং কে কামাথা
1: কালাং লো নং সুরুপিক লো কিনাং সত কে সোয়ার লো লাপেন উবে কি মিয়া তুম আফান পে কি থাক পেন কোয়ান আলে দোমা লাপেন কে জুতাং জুবাত আলং কপাং চুদুন সতামে সি কে চেরাব দুন আবার সাই পুনাং লেগে থান পোন পোনাং লিফান আকিরু নাং পিপার পিক ল এ তাংতে পে গি থাক উপো আন আপোর এন মা থান চি মা
0: থান জি পে গে থাক আবাং কে ইয়ং সি ইনিং কি হাং কি নাং ইনিং কি হাং কি চে পা প্লেং পুলো তাংতে ই ওক ফান্তা এ চে মা থা থে দেত বেন সি থাক দেত পো আনি সি লং লাপু সিম্পলি আমাং পেনি হাই চি বি এট ল লে পুলো তাংতে আনি সি লং ইপা লাপেন আর্নি পেন আর্নি লানন সন বারিখা পর হুটকে পাকনি আন কে থাক বোলো টাংতে হালা সুহুত লান কে থাক আহুদা বাংকে আজু পাকনি আন থাক জি বোলো টাংতে আদাব ছয় বাজি পেন থাকলো বোলো টাংতে দুই বাজি আন এপাক টাং প লাসব ফিট পেনতে আকো আপা কাপ্রেক চেং লো বোলো টাংতে লাপু আর্নি গাং সাম পেনে কাম হেমা কাম কাছে ক্লেম আজাদ কাদো কাবে পেন ফিরলো প্লোতাংতে দো আজু দশ বাজি আনলো তে আকুই পাক ডাং পো
1: লাগে আপে কক দেট লা পুলো মা মাতে লা আ চয়া পেন পেন লো মা
0: আ চয়া ফান কে আবি আ চয়া ফান বাঙালি লা পো আপে কক ই পাক ভেট আ বাং আ ফান পোলো তে পাক নি তাং উন জং সি আ ব্লাউজ পেন আপে কক পেন প্লোতাংতে এ লা লা ই পাক আন সি আনি সি থাক চট পো কালা পোসন না
1: কালা কালা তাংতে লা হায় আপে কক আবু কি হোম তাং পোলোতে কোয়ান পেন সিকি জ্বর লো লাপেন আবু হোম হে পোলোতে কোয়ান আদর পেন সিকি জ্বর ঠুলো
0: লাবাং কি হলা আমাং আলিং হিজাব আমাং আতুম আসন পোলো তাং তেং কি হিজাব আমাং তুর পো আন কি হলা আমাং হিজাব আমাং তুর দেত পেন না ফিলতে আথিং পিয়া রং তা কাপ্রেক কাপ্রেক লাপু আহিরিং তাং জট পোলো তাং তে লাকে পাঁচ হাজার ছয় হাজার আকালিতে আট হাজার লাপু সন সেতামে নিলিতুম জ্বর
1: লাবাং কি আবু কি হোম তাং লো
0: আবু কে হোম তাং পুলো তে ন হাজার সে নিলি তুমি জ
1: কালাং নাচুর উপর পিকলো তাং তে লা আবু কে হোম কো আন আনা পর এন জি লা হ
0: আবু কে হোম কে লাবাং কে হালা আ ডিজাইন আ লিং
1: কালাং
0: লাবাং কে আ ডিজাইন কে দো আবাং পুলো তাং তে হালা ডিজাইন বনাই নাং কক পপ সি আর নি সি নাং জি পাগল
1: কালাং
0: লাপেন জং সি ইনে সিম্পলি লাপু এ দুফির সো আপি কে থাক আসন আসন আসন থাকসি আবুদাল আসন থত পুলো নং তিয়ালাকে আনি সিয়লং পাকথম পাকলি হোম উন উন
1: কালা
0: পছন্দ সে নিলি তুমকে হোম বম জর্ব
1: কালা নং চেরো পার পিগলো তাংতে পেগে থাক আলং নিলি মিথাং তা সোয়ার লো পরসে গাছিং থাং লং পেঞ্চিছি নিল এ ইঝাক আপে ককে এ রোলেক্স কি পিদো ইঝাক আপে ককে রোলেক্স আবে পিন পেন পু আমাং সিদু চট তাংতে লা রোলেক্স কি কিজক দুন মতে কিজর পন আলং কিথাক নু কিথাক মে লাপু কাপিনে কাছে প্রেক লাসন দোমা
0: কাছে প্রেক দো রোলেক্স পোলো তাংতে হালা তুমবাংকে আহন সাইনিং ও পিনা কা পচি হেদি আহন তা ইংলিশ ও ইনে লাপু থাইল্যান্ড আহন লাপেন হন কিভাই পন আহন সনকে কালি দে পথ হেদি হালা বাংকে আসাব আকা শিক্ষা কে দো
1: কালা চুরুপিল তাতে নন্মালমকে হন কি তামে কাছি হুং দো হন কি তামে ফির দা ফির বম মালাবেন থাক বম মালা সো হন
0: হন কি পবাং কে নিলি আপ্রাং নিলি পাই আলং বংসি ফির দুন চট লাপেন ননা ফিট বাং কে নিলি ফির ফে লাপেন হিঠি আলং বংসি

0: নিলি নামদাম প লপসনসি নিলি থাক বম জ্বর বম লপসনসি
1: কালা
0: ক্লেম বম
1: কালা কালা হিনা চুরু পিগলো এ পেগে থাক লাপেনা সোনা সোনা মাং লাহাই পিনাং আনা কি মিয়া সোনা গাছিনি দুন দলো লাসো কি ফেরকে থাক আলামা পু থাক নাঙ্গে থানা পট নাং লিফানা কিরো না পিপার পিগলো তাংতে ইলি কাছে থান দাম নাই কেদু পিগলাং তেমা সেটা মে আপর আলাম দো পটসি পিনি কে তুমলা দাকান লে রিপ চেকলো নাং মো আপর কাপ্রেক লে থান দাম থুনা তাংতে লা দাকান কি ভাঙ আপলাপেন আপর নাঙ্গা চিপিয়ে পট নাং ফানা কিরো নাং পিপার পিগলো কার্ডো
0: কার্ড লাপান পর্ণাং লিতুম কি ফিয়র কে থাক আপু থাক রাধা তেরন পি লাপেন হেলভেলিন টিমু পিয়াং বং চিহু চিপুট আর জুই গ্লং টাংল লাকে আকাশবাণী ডিফু জাইমে কে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সিরকেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামি নাং লিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর জু ইগলং জি নন স্টুডিও ঘুরিয়া পর ফাইক্রে সিরা মিনিট থংকেপ প্লেংজি ডক ডকল লাসি আদুন থু নাং লিতুম মুম্বাই পেনকাপা চিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জু ইগলং পো পরফাই হিনিয়া পর পেনাং লিতুম দিল্লি পেনকাপা চিটাক মিড ডে নিউজ ইংলিশ আলাম পেন আর জু ইগলং জি পরফাই হিনিরা মিনিট ক্রে ফ পর নাং লিতুম দিল্লি পেন লেথত কাপা চিটাক দো পেহার সমাচার হিন্দি আলাম পেন আর জু ইগলং জি লাপেন পরফাই হিনিরা মিনিট থংকে বা পর নাং লিতুম মুম্বাই পেন কাপা চিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জু থুলং ইগজি

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাউ আদুন্থুকে পিনি লুন বান আংদিং আলম্পেন লুঞ্জিরি সিয়াজুপনিক সিনা কিলুনপন স্যামসন ইংটি আলুন আলামথে চিংরুম পেন্ডরা সৌকার বি তাঁতে আর্জুক সিনা বাংসা লুঞ্জিয়ার

0: লোনবাৰীম আলোনচিপি কাজিৰ লেকটিপি এফান কিচিনি নি এবাং আবিপুচি নীলিনিং মাথা আলাংলি কার্বি ফিলিমালংতা লুন লুনুন লাপেন আকাশবাণী লংতা লুন লুন্দন আলাংলি পেনেং কার্বি সেকশন অডিশন আলং বিহাই লংদন লাসে পিনি আলাংলি ফান গুয়াহাটি রেডিও স্টুডিও লং কিফা আলাংলি নন নিলিথেং নসে চুনিং নি ইগল কার্ডম নি
1: কার্ডম
0: নাংলি আকাই আলামু চিথান জিয়াফান নাংলি ফান পিনি ডাক নাংফাইগল লাসে নাংলি রাংথানি থাকে কনাসিগে নাংলি মাহাং থেক মা কদাকসিগে চারলি মা কসন সে নাংলি লা লুন কি লুন্দন মা আগু কার্বিলি কার্বি ফ্লি মালং কসন সে নাংলি লুন কি লুন্দন মা লাহায়ালাম নাংলি রাংখানি থাকে আফ্রাং সিকে নাংলি কনাসি নাংলি মাহাং থেক মা সলাম না থানাং
1: নীলি মাহাং থেক লাকে ডকমকা মহামায়া শিকারী রং হাঙা রংসি নীলি মাহাং থেক নীলি পাই আমেন লাকে কাসাং সিং নারপি নীলি পোমেন লাকে জয়রাম লেখে ডকমকা হায়ার সেকেন্ডারি লং নীলি পাতাং লাপেনতে আগে ডিফু গার কলেজ লংসি নীলি হায়ার সেকেন্ডারি লং যে পাতাং
0: নালিলা কিদি এলপি কি চারলি হুত মানে হেমপেন কোন কি চিহল স্কুল গে
1: হেলো বিং লং স্যার মহামাই আর ইমাতি নীলি তুম হেমকে হিডি এ যাই লা কে লং না
0: হিডি পেন দং কে দাম মা কতোয়ার দুলসন
1: লাসন নিংক্রেং হুত কে হিডি পেনসি দাম আঙ্কে বারিখা হুত লোব পলতে আলি লো হেলো বিং বিং লা কে দাম
0: দেলা আর বেগে যাং বা সন্ত মন কে বাং সুত কে এল পি কে চাল

0: சொல்லலாம் நல்லி கிச்சார்லி டோன் கொடுக்கே কি দাম কে আঙুসন
1: আর বেজাং লো বপলতে এলা রং আহেম দো বাং আতুম হেম হে দাগলা রং সিল দাগ নিলি জির পিতু মা হইতা দল লাতুম হেম হা হইছি লুট প সাং প লসন ল
0: এলা কোন কিলোমিটার বাগ দে কিলোমিটার হিসাব পেন পুলতে
1: কিলোমিটার হিসাব পেন পুতে আলি পেন পুতে আর ওই কিলোমিটার বাকে দহিলাং স্যার
0: হেম পেন স্কুলান
1: ও হিডি পাকেং পেট পুলতে আবেলো এক কিলোমিটার দেড় কিলোমিটার লাসন সে দু চাপ
0: বিহেক কাকু আলাম না থাকে না
1: নিলি বিহেক কাকু হে বিহেক কাকু কে নিলি লা মহামায় এরিছি নিলিকে মাহাংটা থাকল কি জুই তা লা মহামায় আংল হে নিলিকে জুই আংল সা
0: ইংলঙা ফুট চঙান্তা দাম
1: ইংলঙা ফুট চঙান্তা দাম ল মন্দির ইংলঙা সং সীতা পুখুরি ভারি ভারি ডমাতিসা
0: হালো সব পুখুরি লং আফ্রাং মতো লাং দো মা
1: আফ্রাং মতো লাং দো সা নিলি তুমি বিহে কাকু পেন্তা
0: ও আচ্ছা আলা আর লং বলি খাল ডোমাতি দি হালা হালো সব বিহে পেন্তা নাল তুমি থেকলং ভালো সা
1: বিহেক পেন তালা আর লং এ ঠেক লং ল সার দু আর লং হেম তা দু মানে ডাকে নিলি তুম আর লেঙালাম পেন কে হেম কি রূপ পুতাপু
0: হেম কি রূপ পুতাপু আতে লাকার বিয়া তুম হাদাক সিয়ার কি গাম দাম মা
1: হা মন্দির লং কে আরকলি দাম দে সার ও ইংলং আর রাই কে আরকলি হে
0: ইংলং আং সং আপু চলং দাম সি হাদাক কারকলি দাম পুকাবে
1: আরকলি দাম দে কাপড় তুম দো তাই তামে নিলি তুম হেম বা নিলি তুমার রং কে ইংলং সঙ্গ আর লুক্রাক ও আর কি দাম দে কালি স্যার রেত আংলং পাশে দো লাল ববলতে নিলি তুম হেম নিলি পোতা লা নিলি তুম হেম আথাক সে দাম প হাডাক সে সে আর কি দাম দাম ইসিয়া সাপ সো আকলাম দো ডাক সে আর কি দাম দিতি পেনতে আকো ফি বাংকে ইংলং কে ইং তুই অং আর লং অং অং পমাত লং কুদা দো নিলি তুম হেম বাড়ি আর লো লং সি হেদি ইংলং সি মানে আর লং সি পালং কুচেন লো আর লু ভারি দো একটা রুম আন দো ডাক সি নিলি পোসে আর কি দিতি নন্তা দলা
0: আতে হালা কিনি নিংক্রেং হুত হালা মাক বিহু হুতে দি হাদাক মেলা দো পাদপন পাতি দি কোন আতা পেন নালি হাদাক কেল সোয়া মেলা লং দুন
1: নিলি বিহেক পেন্তা দুন কে দুন বেড়ল সার লা মেলা গে দো আন গে হে দুন দুন লো হাদাক নিলি তুম বিহেক হুত কে ভিডিও তা পাকলাং ক্লা নিলি তুম সাপ সাপ লাঠুয়া চিচিত আন আর তাল হে ভিডিও লাং দুন দুন লা মেলা বিপ আজলতে ভিডিও হাই পাকলাং তিতি
0: নালি লালুন কিলুন কে চাদলি কে এলপি কে চাদলি হুত পেন রমা
1: অ লাপু লো বাং কিলো না আজু লং লং মা হে হেম তা নিলি পো তা নিলিকে সব পা নাকি বিশিল কে নিলি এ কাতো মা সোমার ফান কে বাই হাই হইতা নিলি পো তা যে এথান পিক লা পেন তে নিলি পাই তা ল পেন নিলি নেং মা তা যে এথান পিক লা পেন ও সো তা পাকান ও মা হালা সো হুট পেন সে হেদি লা হায়াতে অত হা হই আলাম থে হা হই কে নিং দক ল ও সো পাকান ও সো পাদক ও সো কে বাই লা হায়া লুন কে হে মানে সেটা মেহা সহকে যে একই যুগলতে পু লুন লুন প লাগে যে একে থানা লুন লোপু নিং দো দুন হ্যাঁ সেটা পাকান প ও লাগে কে পাকান লোপু নিং দো দুন দো সনি গাল
0: নালিলা কে রে অসো কে পাকান লুন ইজির লুন কারে
1: অসো পাকান লুন হ্যাঁ

0: লাগে মানে উচু আচাম ঠিক মুচত নাই মেদি কিবা কান গাই দিয়ে আনতে বিহে গাকলে উচু কিপাত দক আলু নি গছ লন্ডা লুনি তে
1: কিপাত দক বাং

0: নালি এম স্কুল টিচার লিয়া হুদেদি নাংলি নিং মানে নিং রং সোনা আলাম দোমা নাংথানি কাটে
1: এম স্কুল চালি হুদ নিং কারং হে অ নিং কারং নাই খেলাইল সা মানে নিলি আপুল হে হিনুত পিনসু আসো দো আসো সোফান লাঠুয়া পিক আসো তা হে আমাকে নিলিকে আপুল পিনে ড্রামা লাই হই নিহাং ওমাতে হেম প্যান নিলি ট্রেডিশনাল ড্রেস পন ওলো মানে পিনি পেকক আংকে সেলেং চয় কার্বিয়া চয় হংঠর লাহাই হই পনল আমাকে নিলি তুম হেমি নিলি ফি নিলি পাই তুম থাকো পানো ওলো পেতা হে মালাস নিলি পনল মা কুপিসি নিলি

0: হ্যাঁ, আমাকে নিলিগে লাপু পিনে ড্রামা লাই হই নিহাং ওমাতে হেম প্যান নিলি ট্রেডিশনাল ড্রেস পন ওলো মানে পিনি পেকক আংকে সেলেং চয় কার্বিয়া চয় হংঠর লাহাই হই পনল আমাকে নিলি তুম হেমি নিলি ফি নিলি পাই তুম থাক ও পানো ওলো আপি তাহে মালা সহ নিলি পনল মা কুপি সিনেলি এলা তুম ফানকে বোনাই পলমা আপ মা লাকেলা থুয়া নাই আর আও সুফানকে নিলি পিনি সি পাইল পিনি পাইল পেকক পাচিং থাংল আংকে আফু পাচি ফুদুম চকল সার পিসি পাচে প্লাংল আমপান আমপারাকে আহলা ইনুদ সুদু মানে লা সার পি পাচে প্লাং সমানকে অরুণ তেরাং পো কে হলা রিসমা ল সাবরা লা পাচে সাবরা হান কে পাচে প্লাং সমানকে রাজেশ রং ফার পো লা তুম ভাইনি হান একদম হলা ফান্তা কার্বি ড্রেস পাচিং থাং লেবল আমার লাতুম ভাইনি ফান ফেশন সুসন সি নিলি পাদুন ল আমার লাতুম এক হাই লাতুম সি লং লক ল লাতুম সি হাই দেল কাদু গাবে পেন্তা আমার লাস পত নিলি নিং চা রং পিক আর সোতা অ্যাক্টিং টা নিলি কে থান কসন মান লা সন সি ক্লেম দল হে মানে একদম রিয়াল সন সি লাতুম বাকলা আমার লাস পত দি নিলি নিং আর রং পিক ল মা সার তুম তা পুয়াল বা লাংমি উলো একদম ঠেক উলো পুয়ালো আমার কে লা সুসমার ফান লা সন সি ঠেক লং মা হে নিলি নিং চা রং পিক ল মানে মানে আতা চিতেং নে নেলা সালাম পা
1: হালাস হালা বাব সুআলাম কানা আমেন কো বলো
0: লামকাম আমেন তা চিনি নেলো স্যার মানে পিপেল লামকাম আমেন তা হ্যাঁ লামকান আমেন চাত্তা পুপিল তানাক তুমি চেপাতে নুন থা লাসন সাপ লাসন পাকলাং থাই তুমি স্টুডেন্ট হন পালাং নাং পয়াল হ্যাঁ আমাত ক্রয় দেয় লাতুম হে ক্রয় দেন মাত একদম হলো তা স্যার পি বুড়ি তা দি জাত লাং ও স্যার পিছন হাই ও স্যার পিছন সে চেপলাং লো আমার ঠেক ও মা লাং মে পিং বাং ফান লাসন পামান লং পত্তা নিলি নিং চা রং পে গেল
1: তেনালি লামকান হা এম স্কুল কে চাটলি হটবেন ক্লেম বসেপুর ফুটাক নালি নাকথাং থাকে
0: লামকান বাঙে নিলি স্কুল হতকে নিলি মে নাম আটকে চিপার জান যে স্যার মুঠে নিলি কান বাঙ্গে কান হেলা সন্দ্রিত নং চিং দি লাহাই হই কান দুন দুন নিমসকি রং পেনলা কার্বিয়া লুন লাহাই হই লুন দুন দুন হে
1: তেলা সাফিয়াম নালি লামকান মানতু পেল এক্লেম ইকে
0: লামকান এক্লেম এলাকে আফি থেথু ও আনলো নিলি লা পেনে নেনে লাসন রং লা ফেস্টিভ্যাল হা হই দন পতে
1: লাসন
0: ইউথ ফেস্টিভ্যাল লা হাই হলেতে লাইলি তুম কাবান বাইদো তুম পেনহা হই চালাং পহে এনে লাপু বনাই প আলাং বাং সার পিয়ারোল এন পো নিলি বাং আসো পিয়ারোল এন এন পো লাসন সি নিলি তুম ভাইনি হে একটা মেন মেন লাপু সন ওয়ানে প্লে মা পিমা লাসন আদামা ক্লেম ক্লেম মাতি লাসন লাসন চেপার জানুন দন তিতি
1: আলা মানে ইউথ ফেস্টিভেল লাসো ফিনাংলি এমই পাস দেড় ফিনাংলি হাই স্কুল সি পড়ি লব দি কি চালি লব দি ডকমকা হাল সোলা মন থানি খাতে
0: ডকমকা হাই স্কুল চালি হাই স্কুল চালি বম হত বাঙ্গে লালো ফেস্টিভ্যাল তা নিলি দুন পাং চেং ল ফেস্টিভ্যাল দুন ল অংকে লাদাখ পিনে হালা সহ আন বাঙে নিলি ফানকে স্কুল লং বাঙ্কে কালচারাল সেক্রেটারি সিনং পেগল বাং ফান লুন পালুন পাকান মামা মা লুন লুন জিমা কে কান নিমা লাহাই আলি সাহাই নিলি এন দুন লং ল ক্লেম দুন লং ল পারাকে লা মেনাতা লুন লুন নিহাং ওপর লুন লুন দুন তিতিল হাসো হতকে নিলি কে পাং দেং আন হল লা বাংকে কেনে বাড়িয়া লুন সি নিলি কি লুন দুন
1: লাগে
0: বাড়িয়া লুন লুন লা মার লা সহ সার তুম তা নিং চা রং পিক মানে নিলি ফানা পু বাড়ি পুখিলা দাম এটা ফিকে নিলি তুম স্কুল লং পেন লা সন আর্টিস্ট আবেলু বান পুসি মাথা লো পু আমার লা নিলি তুম সার নিলি ফানা পুল হে চকল নাং লুন পা মেন মর্নিং সি নাং আর্টিস্ট মান পুসি নিলি ফানা পুল আলু নে নিলি পির বিয়াং বং পালেন সিকিলুন হালা সহ

0: القرآن.
1: নালি হাইস্কুল কিতারলি আহুত কিলু নালু নালি লু নিল হাইস্কুল আলাম আকো চেথান থুইক না আং দেং ইস্তিকে পিনি লাঞ্চে কাংত নিল

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক।
1: লাপন আপন তুম গুহাটী পেনকা পাইছে থাক কার্বিয়া জয়মেক আর জুইকলং টাংল লাকি আকাশবাণী ডিপু জয়মেক কিবাং লাকি এফএম বেনালং পেন মেগা হার্স ফারুই সিরা তক বড় সের ক্যাব লাপেন অন পার্থা নিউজ অন এয়ার অ্যাবলং বেনতা নাংলি তুম আর জুইকলং জি নেলি ফর্সলিসন পাংচু রেজ্য নং কার্য দুন কে দোয়ান আর আরফান কারদম নং পাইজু রেখল নংসে জগুরিয়া পর পরফাই ফ্লি রামনিত ফ্লিকে পপাই ফ্লিরামনি থমকে প্লেংটাংলো লাসি নন ডিমাসা লিরমি আলুন আর জুইকা আফ্রাংসে আলুন লাকে বিনোদ দোলাগপু পেন গেলুন পন আলুন আলামথে ওম মালাসা দতাংতে লবংস আলুন আর জুইকা

লাবনা পনং লিতুম মোহন ঠাকুরিয়া লাপেন জনাতে বড় আতুম গেল নালুন আর জুই লংটংল আদুন্থু আলুন আর জুথু ইক সেনাং আলুন্থু আলুন লাকে দৌহা থিলিয়া পোয়ালুন আলুন লাবাংস আলুন গেল নাতুম লাকে মোহন ঠাকুরিয়া লাপেন জনাতি বড়

0: lapona ponong ni tum bodolir me lu nang deng long pen na sona sona lu na aju ik long tang lo bodolir me lu nang deng long pen ke kero da parju ke lapon si kang ton neglo adun tu rong rup ajai mek ang deng long pen anjona pepi la pen rup ji ling ti pi atimang bong chu chi pura lam the aju ik tha
1: কার্ডম কাদুকাবি রেডিও কার্যারা দোয়ান ফান্তামি পিনি নীলি তুমলা ডাক স্টুডিও লং সোয়ারো তুম চোজর চলাং আহিন লা পেনান পার্টা কেথে গা সনমুঙ্গ পঠাকসি চিহু চিপুর পঞ্জিয়া ফান্সি বড় ইগল লাবাংস চিহু চিপুর আলং কাচো ফাপন আলুহি আলাং লিয়ামেন সাংপি অঞ্জনা বেপি আপ্রাংসি চিহু চিপুর আজাই মেক পাংচিং চিয়াপ্রাং আলাং লিয়া ফান নীলি তোমা কাশবানী হিন পেন নিংগাং সাম কার্ডম বাজি রেগল কার্ডম
2: কার্ডম
1: আপ্রাংসি নি নাংলি কাদুকাবে রেডিও কার জোরার ফান নাংলি রং লাপেনতে নাংলি কেকলে মাসায় পুথাক চেথান পনিক জিমা
2: নীলি রং কে বিনং বাঁকে বকলিয়া বলং কমাজি হে বন সিতামি নন বাঁকে ডাক ডিফু সের লংজন আহিন বরসিংটি মঙ্গ রং সে নীলি তুম আকু লংলি চেনাম ডুমা ডাকসি দুল আনকে লা ডাক বাং নীলি গেলামাল আকু লাট সে নীল আপ্রাং বাঁকে ইংপুল হে সাং হান লাই হই সি জরলো আমার জরবম জরবম পেন আকু পুথত লা জরবম পেন আফির বাঁকে পেনে পেরি লাহাই পুস্তামে আকু আফির বাঁকে লাহাই তা জরপন থুবম লো আমার দাম্বম দাম্বম ল আনকে লা গেলামাল হেন ফান বাঁকে আন ইনিংয়ের রং ওই ডেল পেরিয়া হেন বাং নাং মন নাকামাসি আকু নন বাঁকে পেরি লাহাইসিয়াকু জ্বর ঠু রং লো নন বাঁকে
1: তাংটি নীলা নাং লিচো জ্বর চলাং মেন টু পেনসি নাং লিগে পাংচেং পঞ্চেং ল
2: গেলামাল কে পাংচেং কেলা কে 2021 আনিংকান পেনলো হলা গেলামাল বাঁকে সীতামে লা ডাক নন লা পেরি লাই হুইকে জ্বর বাঁকে লা 2025 লা আন পেনসি ইংচেং লাং নন্সি
1: কালাংটি তাংটি নাং লিলা চো জ্বর চলাং পাংচেং চিয়াপ্রাং নাং লি পিএসআইসি ক্লেমিক বম ল
2: লাসো আপ্রাং পাংকে বুস্তামে নেলিলা আপ্রাং বেন্টা চোজর কে চোজর বম আশা পাশু কে হে পেনে লা পেরি এম্বয়ডারি ইপাক পাকনি লাহাই রয়প জরপন বম কে আধেক বাঁকে লাহাই বো লাই হুই হেম মালং ডোপল হাই পাং রেং লাই হুই তা জর জর হে মার লাসি ফিট আন বাঁকে লাহাই জর বম ল অনকে গুলাট সিচু খুলি ঠু রং পোল হো পুজাল মার লাসি লাসাং হান লাহাই জর ল ডালি আলু লাজাং ঠু লাই হুই সি জর ল হে মার ফিট বাঁকে লা সেকেন্ড হেন আপে হি হুই বুস্তামে নেলি জরপন বম লাং লাং বং লম কে মা নাং তা নাং পিকলো আমার চিকে নাং বাং তাই নিং তা রং পন বম রং পন বম জাল মালে সি পে বাংকে নন বাংকে লা পিনি পে কক লাই সি জরল মাপলা লাই হুই জরল আমার টিংকে লা বাংকে রং আলম সিকে পাঠাক লাহে রং আলম কে থাক আতুম দো লাই তোমার সি পাঠাক পন বম ল জর পন বম ল আকু আধে বাংকে লা এ বাং আখে লং পুস্তামে এন পন হে বাংকে থাক তাং আতুম বান পো হিংকে লাসো রেডিমেড হে লাসন কে নাম দোন তা দো লাসে আদর বাংকে প্রেক জামাল জাতলো লা রেডিমেড কে নাম দোন আবাংকে নিতুম আদর কি কম সি জরলো বন সিতামে লা রং কে থাকা পেরি বাংকে আসাপসু ইংটেং চ্যাট প্রেক চ্যাট দো ইলি কার বিয়া নিম সুতুম কে থাকে হে লাসো পশি ইংটেং চ্যাট পট বাংসি লা বাংকে আদর আসাপসু থে চ্যাট জালো লা রেডিমেড বাংজং সি ফারু ফলো ফলো তেহালা বাংকে ফারু নেরকে মাটি সুরি সিসন সি রং কে পাঠাক বাংকে আদাম বাং দাম জই টিটিয়ালো আদাম বাংকে আমাসি লা খন জারি আপে পুস্তামে আকা প্রেক দো কক আদাম বাং আকো লা পিনি পুস্তামে আদর কি কম আদর কি সোলা সঞ্জা দো কক লো
1: তাইতে লা নাং লি চো জোর চোলাং আলং নাং লি সরলো তুমা পিনডেং পেন আকা প্রেক স্তামি নাং লি জরপন মাতে পাকলাং পন দোমা
2: ও লাহাই তা জরপন নেলি লা পিন্ডিং সুপর পেন চট্টাকালি লা লেক রয় লাহাই পুস্তামে পন পন পেন কেলা এ কিতাব হে লুঠুই হে লাহাই পুস্তামে মিঠাং বন্ধা পন পন লাহাই পুস্তামে নেলি জরপন পন লাহাই তা ইংকে নন বাঙ্কে লাহাই তা জরপন ল ইংকে চিপাতে তা চিপাতে

0: সার লো তুমি ঠেক পিক পিক আনলো নন বাঙ্কি এ রয় চো জর চলাং থাকি ফির পুস্তামে ঠেক উলো চো জর চলাং ঠেক সাইডে এলো নন বাঙ্কি
1: লাপেন দে নি নো লমে চো জর চলাং দি সরলো তুম কুলার সামি কচুবি দো ওলো বাঙা খাই তুম সামি দো পার পিক লো তং পিলা নাংলি কুলার কচুবি লং বেন সামি কোয়ান আলি লং পনল নি
0: আলি বাঙ্কি লং পন লা জং হে পুস্তামে লা ইপাক লং সাপসো মানে আপি আলিং লো হে আহুত পেন বাঙ্কি লা কিছুমান তোমার লং বাঙ্কি নাংপা কম থাপ আবি দেট লো পিনি কে পুলো তে কি নামা দাম সিতামি নিলি তুম পিন দেট ইটি আকো আহুত পেন কে আবি দেট লো লা নাংপা কম থাপ কি নাম পেন আকো পা কম তা নিলি তুম কি নামা টেন কালি তা পিন দেট ইটি লো আকো বেলেগ আপি লং সে আকো মেক আপ দন থু দেট ইটি ইয়া লো লাম বাঙ্কি লাসো আদর কে পুথিপ থে দেট লো নি তুম তা হে লা আনাং জি লা আনা বাঙ্কি নাং বিবেক নাই আনা বাঙ্কে বুদুন ঠিপ থে সামে হলা তুম বাং নাং পাকম থা নাং পাকম থা পটে কে নামা দর কালি পেন্টা পাসুন চে টিটিল কো কাপ্রে আপে লং সিয়া কো নেলি তুম আনামা কো লাপু পাচিং বার দুন দে টিটি ইয়াল
1: কালাং দি তাতে লা নাং লিকে জরপন কে নাং লি কোলাত লং সি জরপন পেন আন পার কাপ্রে নাং লি অনলাইন পেন সামে নাং লিকে জরপন কথা দোমা
0: দো দো লাসন তা দো বাং অনলাইন পেন লাসন তা দোলো আকি হেলো কে হেলো তুম তা অর্ডার দো হলা কেরেলা পেন তা দো চলম কে লা কার বিয়া পেন্ডিং সম্পতে দি কে নামা তুম বাং খাই তুম নাম ও বাং খাই তুম ফানা বাং কে নি তুম আদর রাফা কম দুন পিক পিক পাচি থাং নাং পপ হে আলে কে এন দুন দে সি কে অং লো বাং খাই লং কে অনলাইন পেন নেলি তুম লাসন পঠাই তা দোলো দো উলো লাসন তা
1: তুমি লা নাং লি পাইকারি লা পুসন দা কিছু পিপন দুমা
0: তো পাইকারি তা দো নেলি তুম পাইকারি পুস্তামি বাং নাং এনা তুম দো আন কে নে লং লে দর দে দেট পুস্তামি কাপড়ে গা কুলার লং তা এন পি এম দেট ইটিলো পাচি রুই রইলো কাস্টমার বাং কে হে আলাং তুম জং সি লা আনা পি নেলি তুম ফান হরসে লং পিঠা পুলোতে নেলি তুম বাং ঠিক পি এট পো আকো ইয়ং সি দর দে দেট পুস্তামি নিলিয়া কাপড়ে গা কুলার লং পুস্তামি এন নাম পো পাপলিং দন দেট ইটিলো
1: কালা ডি কোন আনা দর পিন সাংলি পিপন পন ল
0: লা বিনি লা সন পেকক পুলো থে খন জারে পেকক পুরো থে দি নিলি তুম লা ইপাকবেত কি জরকে ফারুক ফ মাটি আমাং তোটে থাং থে পুলো থে ফারুক ফ ইংকে বাং তো ফান পন পিলু পুরো থে লা ফারুক প্লিরা পকে বা ফারুক প্লিরা ট্রক্সি কেপ জোলা সন সি পিপিলো সিতামে আপি এলিং লো লাতা আধে কাপে বাংকে লং লেটা টিটি হে খরজারি পুস্তামে লা আপি এলিং লো আদর টা কম এটে ইংকে আদর সু এটে সিতামে নিলি তুম আলে বাংকে লা আন এন ডুন ও ইলো লা ফকে ফারু ইসি লা সন বাংকে এন ডুন লো কেন ডুন লা হরসেল লং তুম বাংকে আলে লং ডুন ও এডেট কে হরসেল কি পিয়ে লং কে আলে লং ডুন ও ই থেমা বাং তুম তা আকে অং সি পন পো মাটি ডাক বাংকে আলে লং লি
1: তাংতে লা মহেত নাং লিপু এমব্রয়ডারি হাইপ সামি নাং লি রয় পন পো তাংতে লাই কি নাং লি সেকে তং এন ডুন মা মাতে নাং লি মিনা সি চার্লি পন
0: লা কালি লাকে মেথাং সি চার্লি পন লা মানে মোবাইল লং তালাং দে দিতিলো ইউটিউব লাই হই লং হে লাং পো আঠে কে ডাক মেটা চার্লি দে দিতিলো
1: তে লাকে রয় হাই কে নাং লি কে মিসিন লা সন পেন সি নাং লি রয় পনিক দে লমা
0: কালি ন ন বাং কে মিসিন কালি লাং ন নামাত কে নি টুং কে ইরি পেন ল ইরি পেন লক সি কে রয়
1: চরো পালো নি নাং লি থান বাচি নি পন থেক পন তাংতে নি ইরি তুম থেক পন ল পেনাঙ্গান তোলো তুম সামি কি রয় হাইপ সামি আনি গে হাং বাং দুপার পিক তাংতে লাসু পথাং নাং লি পিসি পুজি নন চার্লি ইয়ো ওয়ে কি মি তুম ফান নাং লি হিন পেন মি বিডি সরি সি নাং লি পিং তো
0: লালো হালাম বাকি লা চজর চলাং পুস্তামে জো ইলং ইসি বাক আকাম জং সিকে অট লো প্রতি আকাম বাকে বাং বম টিটি অট এপিন নাং প্রতি কুসন সিনে কি ক্লেম জে মাপু মাথা ঠিক ঠিক সিতামে ইসি বাক আকাম জং সি পে কি থাক পুনয় বা কে রয় পুনয় ইসি বাক আকাম জং সি ক্লেম লো প্রতি আতোয়ার বাংকে নাং লি বম ইয়ালু অনে লাসন ক্লেম পো বট হালা লে ক্লেম সিতামে এ মেসেঞ্জি হালা লে ক্লেম সিতামে মেসেঞ্জি লো লাসন বাং আকো আতোয়ার চিলং বম টিটি লাসি লাসো বাং এ কিছু ক্লেম জে ফানে দি ইসি মাইসি কুলাত কাং পু পুস্তামে নন নেলি পুস্তামে সন লজ গেলামাল দোকান চুবি লঙ্কে বাং বমা পেনর বাংকে পেরি লাহাই সিজর লক লাপেন তাকু বুদ্ধি চিলং দন্থু বম টিটি কেরেং এত বার বাংকে হে নন লাহাই পুস্তামে কি ক্লেম জয় কে লাপেন লা লোন কি এন পেন কি ক্লেম লা বাং হেলো আসাব সুং চেত কে লোন কি এন পেন কি ক্লেম বাংকে আলি বাং আদু ই আঠে মা লোন কি এন বাংকে এন জি পুলোতে লা বাংকে আসাব সু দর্দে পাচাত পাচাত লোন বাংকে এন ইনাং পো আকু লোন কি এন পেন সি গুটে আহেম কি কি পেন চেক লক পে রি গুটে আন্তা লা লোন কি এন সে পা দর্জি পুটে কাছি টু বাং সুং ক্রুং লাসি লা ইজলি মেথাং বাং চে পার জাপ টাং পন পার কে লা লোন এন লো পুলোতে লা দর দে পাচাত পাচাত হে লা সোয়া বাবা কি পাপলিং ডন লো পুলোতে ইয়া সাবসু কি ক্লেম বাং কে জয় কে পো চকলেম চদাম পুস্তামে হে
1: তে লা নাং লি বেপার কে ক্লেম লি মেনা সি নাং লি নিং হাং লমা মাতে নাং লি ফানা নু কাপ্রে সি নিং পাডুং পন
0: কালি নে মেথাং সি নিং কে হাং লাকি বাং নাং পাডুং বাং আবি মুথে মেথাং নিং হাং ওই যা হে চয় জর চলাং বাং নিং হাং ওই যা লো
1: কালাং দি নালি বিহেক পেন সনালি নিং হাং লাপসা
0: ও নিং কি হ্যাঁ আলা সুইপেন্টা ইচেট চেটনি কি লাপুসি মানে কিছু জর চলাং পনব মজা
1: লাপেন তেনি ইলি তুম তামি থেক পন নং সরকার পেন বসামি সরলো তুম ভান আকে রাপ তামি কাপ্রে কাপ্রে কা হিন বসামি পিপন দো তাংতে লা চো জর চলাং হি না ভান বসামি সরকার পেন লাপুসনা কে রাপ মাতে আবার সাই পিপন দো মা
0: সরকার পেন কে আবার সাই

0: la non kula ta long lai hui bang ke avi avi lang la son bang ke avi la ke me thang ja kong pen chi chiklem bom lang me thang ki phir ki thak me thang biti suri pen chi la bang ki chiklem bom lang he government pen la hai ke rap pu bang ke avi lang la son bang ke la pen ke la self help group atum along pustami la hai pen pustami ili tum non ke kering abar side lo athema self help group pen pustami non ke government pen akira pustami du pik non ke la loan ke en pen ching lok la loan bang ke la ki en atum se ka seller lo self help group long tanon ni la government pen ke pini আসন আমং দু ওকে সার পেমার টম ফান্টানন কে কি পি হে লা সেল হে গ্রুপ আলং পেন পুস্তামি আসন আসন আবার সাই দু পিক লো পেনি নে সার লো টম ফান কে রা পেন চেং লো পি পি লো নে লা পেনি কে এ কে সোম লা হাই পুস্তামি গভর্নমেন্ট পেনাং কে রাপ দু সেল হে গ্রুপ পেন পুস্তামি লা সি লা সাং পেমার টম বাং কে কে রেং জে আবার সাই কে লা কে লা বোরিং আবার সাই টিং আই নাং নে লা হাই পেন পুস্তামি পুরা রেং ই উন লো লাকে বেহা বেপার লা হাই পুস্তামি লা কে ক্লেম পন উন লা লো বোরিং আবার সাই টিং আই নাং নে রং সাং পেমার টম কে লা হাই পেন পুস্তামি পুরা রেং ই উন কে নন বাং কে সরকার পেন পুস্তামি রং সেল হে গ্রুপ সাং পেমার টম পান পুস্তামি পাসনা সোনা কে রাপ দু ও লা সি লা হাই কে রাপ লং পেন পুস্তামি নন বাং কে চিংথুর পন্ডলো ঠেক ঠেক আটুম কি লাদাখ পেন পুস্তামি মিঠাং হেমটুন চিপারিং যে ফানকি লাদাখ সেল হেল্প গ্রুপ আলং পেন বাং গভর্নমেন্ট পেনা কেরাব দুন লাহাই আকাম পেন পুস্তামি হেমটুন ইসিকে রেং ইলো লাহাই কুলার লেচিং পুপে পুস্তামি আমিঠাং মিঠাং হেম আলং লাহাই পয়সা পেন পুস্তামি খন হি হুইচে নাম প আনকি থাক প লাহাই পেনটা কেরেং আবার সাইডো পেরি লাহাই কে থাক মাসি কিউন এনন কে সুলি বম কে ডো বম পুস্তামে পেরি বাং কে পাডর মাসি উন এ পিনি পুস্তামে লা গোনা সো মাতে বাং খাই তোমা লং পেরি ডিমেট কে এন্ডন ফান মতে নন কে রং আর লোয়া পেরি সি মনে তুম বেটা কিরি অং নাক টিটি আন কে লা কে থাক জং সি লা তুম কি উন সি কিউন এলো জং সি উন পুলোতে লা পেন কে থাংটা কিসুং আবিলো কে রেঞ্জে ফানকে আনকে লা হপ্তাহ ইসি পেন ইরুই লং পেন ইপাক আপিনি কি থাক কি উন আতুম তানন কে রং আলম দু তাং লো নর বাংকে পিনি ইপাক লং হপ্তাহ ইসি বা পিনি ইপাক আলং শিকাচি বড় ঠেরা নিফ পেন পাতাং দে জলা সনাসার পিমার পুস্তামি নন কে দোলো লাহাই আতুম লো পুরে তেলাকে পুরা আলি লং আঠেমা লা পিনি ইপাক লং পেন সি আধে বাংকে সুরি ইসি বা সুরিহিনি বা ফারুকরে ফ জলাহাই পেন পুস্তামে কি পি পি দো এংকে লাহাই আপিনি লং পেন জং সে আলাং লিতুম নিফ পেন ইপাক পুলো তেলাকে লো ইয়ন নালং পেন কে কিলং হে দু উজি লাসি লাদাখ পেন পুস্তামি কে রেঙে বার সাই কে পুরা দোলো সাং পিমার টুম পুস্তামি আন কে লা কি দর্দে ফোপি কে লা পু সেল হেল্প গ্রুপ ফান পুস্তামি সরকার পেন নাং কেরা পন বম আতঙ্কা পুস্তামি দু লাসি লাহাই পেন পুস্তামি থাং তা আকা তোরা আবে কে রেং জে ফান কে নন বাং কে ইসি বাক আকাম জং সি কি অট লো পুলো তেলা কে ইবিডি সরে বাং কে চিলং পন বম তিথি কোসন সি নন নে কি ক্লেম লো তেকে মে পোমা পুকে লাসো বাং কে বিডি বাং কে চিলং পন বম পো নন বাং কে নেপিনি থাক চটলো লা থাক তং দেলো তে কমা লং সি থনাম পো আকো লাকে থন্দা মাদিম বুস্তামে এঙ্কে আফিত অং চিনি অং পো হাডাকে লান পেন লান লং জি বা হলা ডাকে সুরি ইসি পুলো তে হাডাকে নিফান ফারুকরে ফোন আং পিপোটা হো জো লাসন পুস্তামে আকুলার বাং চিনি পন বম পো লাসন সি চকলেম চোদাম বং কে আংসং লাসন সি আরলু পন বম আরলু পন বম পো আনকে ওরেং আওয়ার সাই টিং আই নাং নেলো লাকে লাডাক পেন পুস্তামে কে রেং জি আওয়ার সাই বাং কে পুরা আকে জয় ডো লা পেন কে নিং চিঠে তা ডো লা ইসোমার ফান কিপা পরহি জি মাতে লাহাই কিপা পরহি পেন চিং লট কিপা চিং থাং লাহাই ফান পুস্তামি লাদাখ পেনটা পুরা দর পুষি নিলিহীন পেন পাংকি মাথা দামলো
1: লাংলি চুরো পারলনি লাংলি ক্লার্ডাক পেন থান পাচিনি বনপ তিলা নাংলি নন ক্লেম ব মাসাই দি চোজর চলাং লাহাই কে নাংলি নাংলি লাহাই অর্ডার কি পিকে নাংলি ইটিপ টিপ পাকন আনছে নাংলি অর্ডার কি পিপন পনল
0: নীলি বাঙ্কে লা অর্ডার কি পিকে লা খনজারি কে পাঠাক পুপুকে লাকে এ পাকে বা পাক ইং কয়লাসন সি পিডে দে টিটিলো পাকে পাক ইং কয়লাসন সি বাং ফান পাঠাক পন পন লহে ইংকে লা ইনুয়ের ফান জং সি পাঠাক লো পুরতে টং টং নাং লেলিলো লাসন দে টিটিলো লাসি পাকে বাংহিনি ফানসি পাঠাক অর্ডার পিপ ইনত ফান পাকে ইনত ফান পাকে লাসন সি কি পি পি ইয়াল হে
1: তাংতে নি লা মুপেন নাংলি থান পন রেডিমেড বাং আদর বাং জুমিক চেট পুসি নাংলি পাচিনি পন তাংতে লা রেডিমেড পেন লা অর্ডার কাচু পি লা তোমাং বং কুপি লকা চেপ্রে
0: ও কাছি প্রেক বাংকে লা রেডিমেড বাংকে লা তুম বাং খাই তুম হেডি লা বাং কোসনে পাং আর চাটিটি আকুরা তুমি মেশিন পেন্সিকে থাকে মাটি বাং খাই তুম বাংকে আধেক তুমি জ্বর লিয়ার দো বা কোসনে আপে বাংলা আন ও এ দেটিটি হলা তুম বাংকে লঙ্কে আদর বাংটা কম চেট লা সুপসে আদর কম চেট লোবন আলাম বাংকে হে হলা তুমকে থাকা বাংকে প্রেক চেট আকাং আর তা দো লা পেনকে আপে বাং লাতুম ইজো লং পাক ফটরক লাসন কে থাক আকে প্রাপ দো বন মিসেন পেন বাংকে লা সুপসে লাতুম আদর কে পাজুম ল আধেকে মিসেন তা দর পাজুম পেন পি দো হে লা বাংকে তুমকে আঠেমা মিসেন পেন কে লাতুমকে টাং ডাব ও মাটি লা সুপলো ইজো লং পাক নি পাক থম স্তামে লাতুম টাং দে তাহাই লা সুপসে আদর বাংকে কম ল কে লা পুরং আজো বাংকে ইপাক আপে সে লাকে নি ফটরক ত্রক

0: กายลามมาซับทีเฮกไปหนังประชาธานอีกวันนะลาซิซาร์นางลีร้องบินน้องนางลีกระจายลีเจงอดีมแล้วเป็นนางลีนอนเกิดดูบอมอดีมรีดิโอการจูราตุมพันทีเฮกมันทันอีกจิม
1: จกนิลีแกฮอกเป็ดบังเงินนิลีบังเงินดัวร์บากรีไอซีดัลลัมราดุยน้องดัลลัมราบิจุลีปุอดีมุดาสีอมังเงทเฮกโอ้ดักมาสิกับเคชาร์ลีแต่กอบเมนเอลพิสกูร์สิชาร์ลีกอบเมนสกูลอสิชาร์ลีดักเป็นชาร์ลีเอลพิสกูร์เป็นตั้งแต่รอมงคัดชาร์ลีล้อคลาสเซเว่นอันคลาสเซเว่นมาพี่บุกขัดอันชาร์ลีดัมล้อบุกขัดเป็นมิตริกนังพัดล้อดิฟูกอบคอลเลสอันวังล้อดิฟูกอบคอลเลสอีคอลเลสเกวังเป็นอามาสิดักมาดูบอมล้อนอนมาเกะดักเพรเจนบังเงดิฟูสิดูบอมล้
0: อนังลีผ่านเคเชงสินังการจูปอนจิกันแล้วนังลีก็มาดังเป็นสิโยกาพุทธักการจุดนลองเจงล่ะแล้วเป็นคอมเมนตุล่ะนั่งลีโยกากระจายลีเจงแล้วเป็นอดีมแก
1: โยกาพลัมเทวังแอป 2008 อันนี้กัน Art of Living ลัตุเมสินลีลีมันเองเคเชงสิเคจอนดุนบักเคจอนดุนล่ะบักกระจายลีดุนล่ะหุ่นสุดที 2008 สิจูน่าชิกลุ 2008 จูน่าชิกลุเป็นสิลีลีดักดิฟัวมาสิกระจายลีดุนล่ะมารอรีบีบาบอนลองสุดที่โยกาสิบิสิกcourse puhto du la ke enching lo 2008 june chiklu la pen wangbom belek belek pipi ma ado level course yoga course ke do an bangeneli penangan endun lo langsong bang amen bangaron basic happiness program pudo isi bangge advanced meditation program pudo isi bangge dsn pudo isi bangge youth leadership training pugan yldp pudo isi blessing course pudo non akus sayam pula ana course ni li non mat ke enta
0: kalang lote ma yoga poka hala su 2008 ke munit ili to ma kheke ka chini bang do par pela pa ke non ma pena dung chini lote ma ko son ku pi ga ma tha mesin ang li hala su yoga ba join nu niklo
1: yoga ke jon dun ma de nin inut nijir po isi mesen yoga nang klem tha pu dun lo na so mane first ke klem dun pen ma se hala su 2008 ke klem hut pen se ma nili ning bang isi ka chelar do chelar phil son yo langsung bang chelar bang bikhe bang ok chu che bang chelar lo for jun je bang chelar lo la pen ma se help fan bang asa pu su pen si chini la help mesen nei an si ajar kam la klem ni pu hala su 2008 la su ka chali hala su ma ining lu chok ma non ta la su long bang ta connectivity non ma nili fan ar putan pi north east apec member non nili claim bomb lord of living lo
0: yoga puthak nangli kachini an ma sap thi hek pen than ikji masa le pen comment tu ning kan pen sinangli la yoga ke than long ka cherap dun cheng la
1: 2008 pen non an pusi cherap dun bomb lo claim bomb lo yoga ke abang putin ta claim nei yoga adhek tum pu ekak ne ke yoga claim le chalo hai ta bai hai ke bai log hi hem hu ku ke tak log lo yo hula pen la bang ke mane a different topic la yoga pen hola ke physical lo he yoga da yoga claim lo ble le tum first bang ke ininga the du ji kai ta ininga kang sam du ji la pen isya kang ho la si yoga pranayama meditation yoga logot itu meditation 20 minute mx lo meditation da kuri nai pranayama da kuri nai tewa bhastrika pamen black black do yoga apart apart do amen ke lae hiri bange se la si la yoga bang abang putin anu tin ta claim nahi la claim lo litum a society bangge paprang vegi la bangge aku lasna gala isi guarantee pi me yoga claim ver amni tum kai ta good health good mind good thought bangge dilo kai ta ining athir do ining kang hondo ining kang sambangge do vegi
0: yoga ka charli pen ok pran me sen pu penana tum ki noi chini lo te ma tangte yoga long kolo so bang ka charli pen si kecheng si charli nang ji sir
1: basic ke chali nahi tum yoga kisuman do surya namaskar pudo e bhastrika pranayam pudo lambel body rotation la hekele tum kai body rotation la football long ta long na hok na long la kason ma ibang heri nahi la ibang ge lage ula physical part lo hela bang sita main la bang ge kisuman breathing technique mukai le tum yoga long sikka ta include lo yoga ge body mind breath la tin ta isi combination si le si yoga isi ka practice lo aso lo si itum ichethe la kosong de dam nei wa nei ma kosong si itum la he claim lo te energy level bang high pa hai ya kong do week ji la bang la si itum practice bang ani si 1 ghanta yoga pan upper ji pc me notin da la lo te le tum isi e mena fan ke me lo society ta me pa hem ta me pa mission ben itum kaching honda do pa
0: yoga ke claim ke

0: asona asona pus do tema pamu pe nang dipulo breathing system hanta dulo pu tang de la so breathing mate lai che theke wang phun na phan kola so pus bang si ake me nai lo sir
1: la ke isi design do art of living lo che theke da wang son ma pu ke sudarshan kriya la so sudarshan kriya krem lag lag che the tinta rhythm do mane slow medium and short la first ke slow kuri na po api bangai medium kuri na po pisa la claim lo bote gutte ya body ili tuma di reactive to na nama ko pin na di sab la so technique se claim lo tum la sudarshan ke se kuri lo plan de ka do il tum body ma se di kithi tang din ma check tip thiyat pa jo to na nama pin ta di asla blockage do ta na nama il tum blockage do do mati so blockage la so che the ke dam wang lo si sab nang te do po তার মানে এবং ব্লকেজ দিলো বলে তুম কচন লে থেকে দাম টেকনিক পিনে লাহে চালি লোতে 70% গেলা ব্রিথিং টেকনিক মানে ওলাই আজি 30% মানকে মানে ইং ই পেন মানে কাফি ইং পেন ও লাহে পেন 30% মানে তুম টক্সিন রিলিজ লাবাঙে লাং তুম লা ডাব্লিউ ল এমস লং লাং তে সুদর্শন ক্রিয়া পুলা তো রিসার্চ দো ডাক লাং তে লাং তুম থেক লং
0: পো যোগা ক্লেম পেন পাম পেন লিস্ট আমি আসাপ নিজে পড়ল সোসাইটি ফান্ডস তামে আলি দুজি পলাসি কোয়ান আলি দুজি সার
1: আল কোয়ান আলি দুই বাঙ্গে লাগে এমিনা লং কোয়ান মা এফোর্ট কোন এমিনা কোয়ান মা পরিচিপি লাল এমিনা কোয়ান মা এলি তো এমিনা কা প্র্যাকটিস লগত কাইপ্লাই দাম লাল না তা নাংলি মিনা মেসেন আর লগত নাংলি হেম তামে পো নাংলি এরিয়া তামে পো নাংলি সোসাইটি তামে পো ইসি বেস্ট লাসো কাচিং হন বাঙ্গে লাগে লাসো আর ফিলিং লাসো কামাথা বাঙ্গে দবেক পো যোগা ক্লেম বেড় লোতে যোগা লগত লাহে মানে ইনিং আং ইনিং আথি দুনি আপনি মেডিটেশন করি নাম পো লাসন থাকে যোগা করিলতে ফিজিক্যাল এক্সারসাইজ লাহে না নাম আপনি এটা কাইতা মানে এদি এ আজি যে যা কিছু বেমাঙালি তুমি যোগ পো কাইতা এসি অভাব বাং বাং পো সেবা কাচিং মানে কাচেরাব নেই যোগা ক্লেম বেড় লোতে লাভ বাঙ্গে বাংবে কি সেবা অভাব বাং বাঙে লালি সেবা দলু বলে তুমি হমাস বাঙ্গে এতুম সোসাইটি বাঙ্গে এনে তা ইসি কাপাপ্রাংপন মানে আংঠেক দোবেক জি আবাং পুতিন সে ইনভাইট বানি বাই চকচে ইসি আ গ্রুপ রাসি গ্রুপ এনার্জি বলা গ্রুপ এন যা যা ক্লেম নাং পো সোসাইটি মেসেন নি ফান বাঙ্গে লাহে কে অপ্রাণ মেসেন নাই সোসাইটি পামি নাই মতি কালি বাংলা নাই ফার্স্ট কে অপ্রাণ মেসেন না লা আন সে আজা তা কাম লে তুম ক্লেম জি কাপড় হি তা ক্লেম জি সোসাইটি হমাস কাম ক্লেম তাসে আবাং পুতিন দা লাস্ট ক্লেম লো বলে তুম ইলি তুম সোসাইটি ইলি তুম হোমাস বাঙ্গে পাপরাং ব্যক্তি
0: পম্পে নাংলি পুলো মেডিটেশন মেডিটেশন ক্রেম লোপতে মুনি তুম ইনিং দা ডিং উপল আপেন কামা থাস দামে যা কং দুই পুরা সি লা আপর কা দূরে পিগটম ফান আরনি সিলং কোয়ান মিনিট ল লা মেডিটেশন ক্রেম
1: নাই মেডিটেশন কে মাত্র 10 টু 15 মিনিট 10 টু 15 মিনিট চাচ এম এক্স এল হয় নাং ব দুজয় নাম পো লাম বেলো লাই লাই ইউটিউব লং দো লাই গাইড মেডিটেশন পেনে দো লাই গাইড মেডিটেশন লগাই লং যাক পু মেক্সে লো দো থাং ক্লেম নাই বেলো লাগে আরাম পিক লো
0: যোগা কে ক্লেম পেন ইলি তুম কামা থা কিসু মাতে রাই স্ট্রেস পু জক উন পু লাসি নাংলি হিন পেন লা সলাম
1: পিসি ও যোগা ক্লেম দে লাগে স্ট্রেস ফ্রি ভাইলেন্ট ফ্রি লাই কে দোল দোবেক বলো লা ক্লেম বেলো লাই স্ট্রেস টেনশন লাহে ভাইলেন লাহে বাঙ্গে মানে তুমি ঠিক ডাক মাসি বীর ডাক পো নাংলি সপ্তাহে সি লাসো কেকলেম লোক মাসি নাংলি হুদাক পান সি কাচ্চে লাট নাংলি 42 দে তিজি দা নে বাং প্র্যাকটিস বের বতে মানে তিন মাস চারি মাস আপিতে নাংলি নাংলি মে না হেদি 7 ডেজ আমো সি নাংলি রেজাল্ট চেল চেলং 7 ডেজ যেতু যোগা কোর্স এন্ড পে নাংলি হেদি 3 ঘন্টা 3 ঘন্টা লা 6 ডেজ যেতু হ্যাপিনেস প্রোগ্রাম পুদো আর্ট অফ লিভিং লং হেদি তো হ্যাপিনেস প্রোগ্রাম এলো তে নাংলি মে না কাচ্চে লার মাসি থেক লং আসি লসু প্র্যাকটিস বের লো পুতে একাই দিন পি ফান দে হেদি ইসি মানে সিটুয়েশন লং এসেপন লৈ যা কপি কপি সিটুয়েশন মেদি আজা সিটুয়েশন দা নাংলি এসেপন ল এ তুম নালে সন আধেক তুম সিটুয়েশন লং এসেপন দে মতে তেতা নাংলি যোগা প্রাণায়াম মেডিটেশন করি ল ইনি সিটুয়েশন আজাত আলং কি দুক কিসুং দা হেদ নাংলি ল ফেসন ল লাহলো যোগা মেন আলে বাংলা ল
0: দাল নর্মাল মা কাই কেলা তাঙ্কা মহা কুপিনে কা দূরে পেন্তা কামাথা কিসুং দ কক দিতিক পংকে কিসুং দ উদিতি লাবেন দে কাপড়ে কাপড়ে ফ্রেন্ডস দেমে আর প্রবলেম দৌ দিতে গেল সে সঙ্গ বাং নাংলি হিন পেন থানজি মশা লা ইলি তুম যোগা কে ক্লেম পেন লা হার্ট

0: এতিয়া ইনিং হে ইনিং আপান কোৱা নালি দিলো ছাৰ
1: লাহাৰ্ট যোগা ক্লেম দিলা হাৰ্ট কি হাৰ্ট পিন্ধি তেহেঁতি মানে স্লো স্লো পিন্ধেদি হাই মানে হাৰ্ট পুনৰ চাইনাচ কিছু পুনৰ এই মানে আকে কিছু পুনৰ মানে আৰে মুন্দে দি পাজু পাজু পাজু পেহেঁদি লাহে লাহে আজি যি বাংহেদি নাং মানে কিমিয়াং থাকছে অ লাচি লা কে চি পিল কুপিল পুল লাহেকে মানে হেদি থি ওয়ানকে পামিও নিহে চিতা কেচেং চেতিয় সুর বাং হেদি লাহে হার্ট পেনে গেছো হেদি মেন গে লালু সুদর্শন ক্রিয়া পেনে মেডিটেশন লাহে বাঙ্গে করি নেই কাইতা ইমেনা ফান হেদি ইসি আকাঙ্ক্ষির সি মানে জু মাথা পন বহু
0: যোগা কে নন কে স্কুল মা লমান্তা দোলাম লো লেপেন্টে পেনানো সমার টুমস তামে নন কে স্কুল লং পেন্সালি দুন লং পো দো ক্লেম বম লো সিতামে পেনানা তুমাই চিনি ও এলা সোমার ডুমসি গিয়ে ক্লেম চট নাই ইমা আগে সার ডুমসি গিয়ে ক্লেম চট নাই ইমা আমাদের আগে থাকে ডুমসি গিয়ে ক্লেম চট নাই ইমা লা সবার পেনা ডুম থাকে খেলা
1: যোগা কে দাগ বাংকে ইস আবি নাংলি বিহেক পেন হুয়া কে সার আন্ডা ক্লেম উন লাদাগে বিশ্লেষণ লিমিটেশন সিতা কে ক্লেম প্র্যাকটিস বাং আজি জিগা ডিফারেন্ট সোমার টুমান আসাফ দো সে যোগা কে মানে সব না ক্লেম উন লাসন এদি লাগে উসু পদ ক্লেম নু লাসন হিনু লাগে সার্বরা পদ ক্লেম নু লাসন বান্ধরি বাং আবি যোগা কে যোগা ফর উল আর বিহেক থিয়েক পেন হু কে সারন্দা যোগা যোগা বাং ক্লেমে যোগা যোগা কে কাদু এ মুনি তো দাকে এই রিলিয়স আলাম এলো উসু আলাম এলো সার্বরা আলাম এলো যোগা ফর উল লাসি পিনিং কনসেপ্ট গেল সি যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেল্থ লাসো কনসেপ্ট পিনিং মাঙ্গে গভর্নমেন্ট তুমি এন পানলো
0: পুলো পিরথে ডাং নন কে চিঠাং পুলো মন পিনলো বন্তা ইলি তুম কার বিয়া খে তুম নন পুয়ান তা কাপাং ক্রি দোলা লাসে নাংলিহীন পে লাদাখ কুপি সি পুই জি স্যার লা ইলি তুম কার বিয়া খে ফান যোগা আফান ইম্পর্টেন্ট কে পি জি ফান
1: কার্বি তুম তা ক্লেম লো নন বেদাং আনকে সিতা আর কি মানে লি এত উনেলা লাসে অজ্ঞান নলেজ কে পি বা লাসি যোগা পরে তুমি থেরাক থ্রো মাতি কাধেক আধেক আলো মাঙ্গে লাগে এই ইফ মানে পচন পাহেক ভাগ সিধা লাগলে লাগে ফিজিক্যাল যোগা বাং এলি তুম হেরি এলি তোমার কার্বি তুম লঙ্কে ক্লেম উ নাই পুলাম বাং কন মাগে ক্লেম তুম আর ক্লেম ক্লেম থু না লাগবো বাংলো নিলি মাথা বাঙে পি পম এলি তুম হু হাকু কু হুতা লাহে আলং সাপ সাপ সাপ মানে কানেকশন দু যোগা যোগা লাসে কার্বি আমি মেঙে তদ বিত পুতা গেছে লং তা দুলো হাকু পেনটা দু রিচু ওয়াইসং হুটপেন দা লাহে হরমু দু ওলা তুমলা হলা নন লেনাং লিলাং কাংনি স্টাইল তা লাংথে লাসন যোগা তা লাসন দু দিন দে বজরা সন দহ সুখা সন দহ পু ও লাসন কাংনি স্টাইল মতি তুম হাকু কো হিরি ইলি তুম ওয়াইসং তুম থং নো বিত তুম তা আজান হেদি রাসিনজা লাহে কাংনি দোদো মতি আসো কাংনি আপুজন মেপিক মতি তো নন কে লাহে সি পিকচার দোন থেকং চলে হে অরিজিনাল গেল তুমি চিনি দেল তা কাং নি অপিসন নিলি মাথা তা বাঙ্গাল তুম জো ইসি হেদি ইংথির জি ও আসন জি থেকল
0: ইল তুমা খে লং বেস
1: তিল হুদাক পেন দাল দাদা দুই থাই মানে মানে কে থেক তুম বাং রিসার্চ করি তে উল থেকল থাই লান বাং নিলি বাং পুদাম থেকে দাত পব সিধা নিলি গেল কেল থেক লং বাং সি অপিসন কাং নি পিনে বাং হেদি আসে ইল তুম অমাস লং কানেকশন কে দলো লা বাং
0: যোগা পেন সে
1: যোগা যোগা বাং নন পেন গদে হু ঋষি মুনি হুত পেন মতি লাগে নং চান ওয়ে দে আদমা সে আদি আকো নন সি লা যোগা পড়মু গা মেকটা প্রাংলাং মতি নন ইনকান কেবিং ইনকান ক্রেপ হসে
0: লা যোগা গে ক্লেম পেন সামে নন মালাম গে কিসু কাপে কাপে ওটি মাদি সনসি নন মালাম গে কেছে থাং নাই কলা প্রেসার সুগার ডায়াবেটিস বুঝি আসে লা যোগা গে ক্লেম পেন লাই কে সু পেন সামে কুপিনে কেছে পাংরাই উনা যা কং দুমা সা
1: অ লাগে দুবেক ল 100% যোগা প্রাণায়াম মেডিটেশন করি আলু পুতে বলে হেদি লাহে ডায়াবেটিস তাহ সুগার তাহ প্রেসার বাং এদি মানে আনি সিভেত কে কম লে কম কে হে পাজু পে নাংলি প্র্যাকটিস বার প্র্যাকটিস বার দি নাংলি হেদি 10-15 ডে 20 ডে সাফি গেলি লা যোগা ক্লেম দে বে নাংলি তেতেস হেদি লাগে আরে জাল চেলং ওয়েকি নাংলি প্রেসার তা নাং কমি সুগার ডায়াবেটিস তা হাই ও ই তুমি ইসি স্টেজ তুমি আন্ডার কন্ট্রোল উন কিউর কালি হে কন্ট্রোল নাংলি এনার্জি বাঙ্গে নাং পাহাই পো লালো কিছু কিছু আসাব চিঠিক দু নাং পোহে যোগা কে ক্লেম লো
0: পাও পে নাংলি নিজে ল যোগা কে ক্লেম মেনসি নাংলি কিছু কিছু মতে অক কিছু সামে আসাব চে খাং লো লাপে না কাপড়ে কাপড়ে কিছু হরমু সামে নাংলি

0: আছে খাং ন তং তেলা অকচু পিক লেপেন দেহর গেজুন পিক তুম ফান লাইজু গা কে ক্লেম প্যান আসাপ কচিংরাই দুই মাসা মাতি উঞ্জি মা
1: কি উনসি অং নন আন রেজাল বাঙ্গে 60-70% গে কি উনসি অং এ লাসন কাংরি কাংক্রাং তুমকে দু তুম দা লাসু কোর্স দং জি দা মেইনলি বাঙ্গে ইউথ লিডারশিপ ইউথ তুম হেদি ইউথ পিপল হে আ প্রোগ্রাম সে ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম কাদু দা বিসিবিসি লে এডিক্টেড তুমকে লাসু কোর্স দং বাংলো বুতে হেদি ম্যাক্সিমাম কে কি উসি অং নন আন রেজাল থেকলং মাঙ্গে লা কাংরি

0: program si youth leadership training program kadu ta BCBC la addicted tum ke la sokus long wang lo bde hedi maximum ke ki usi o no na na result thek long mangge la kangri kangkrang la hai tum hedi BC hor jun tum drug and tum ge di youth leadership training program long si wang te ads program la residential hedi la so program long wang lo bde hedi al mane non an ke 70-80% ge di mane gosan ho kachi usi o la hin pe non an ke thek long mangge kar beng long ta don dom kai ria lom ta do la son suri hajan lom ta do example do hai
1: tang te sar la yoga ka chali di kar beng long ki non mar long ko andol sa la pe non ma ke thin nai di me ko dak la sa
0: non mat ke yoga ka chali but art of living to mas da do art of living center do pas ke lu long aprang la da dak ke ka chali di lo achik lo jontin da dak course do lo la pe long town long center pute da malong se nili he malong dulo ang to art of living center lo data yoga da ka hopta wang ta da course do hopta wang de checklo jom den batai ni do da da course no ti lang tum nang konte gi ajaj bu ta da do 3 ghanta 3 ghanta 6 days a program do la da nili long dulo kai ta just nang le tum adim mane jo na phunang kol chol de chola man tu ko pima apor apor lampot kani wang le dat po checklo jom pen six mane batai ni waten batai si la sonovet pa jo la sila so apor hut bang nang tum claiming tung do pte la mane na charling tung do pte nang kontek ek ta cholo ka dewi tum
1: ta la yoga ka chali phan ke no na mai ke la son fee ko pene registration la poson ke nang jino ma sa
0: black black a do hela free course ta do adek bang et pit ta do mane pu bom la ni lo non happiness program pine do bom ga lage মানে এন্ট্রি ফি দো আলং পেন রুরাল হ্যাপিনেস প্রোগ্রাম রুরাল নবচেতনা শিবির লাহাই বাঙ্গে পয়সা নাং নাই ফ্রি নবচেতনা শিবির মোখাকে ফ্রি হুদাংলে চালি দুন্দা চক লাহাই বাঙ্গে মানে আকিজ হয়ে পেন টিচার দাম্প থান দাম্প
1: যোগাকে ক্লেম লোটে অকপ্রাণ ফির বুঝি লাপেন এ বাং আর ডিয়া ফান্তা কেমে দু পুষিপু লাপেন এ মেক সেটা মেয়ে জ্যাং মে পিকজি লাপেন আসন তিন অকপ্রাণ আর ফান্তা মেসেন জি পুলে সেলা সো পুঠা নেলি লা রেডিও কার জুরা তুমবান থানি জি মসা
0: লা ল হক ল যোগা ক্লেম নতে মই নাংলি দি নাং পুন থা লা বাঙ্গে হক ল ইমেক তা মানে ইমেক তা জাং পাকা নাই মতে অ যোগা ক্লেম ল বতে লা বাঙ্গে নাংলি মানে জো টেনশন ফ্রি ল না মে কা জাং থেক বেক পো কাইদা ইয়া কং বাং কাইদা ফির বুত আসন দপো কাইদা এদি মানে রেসপন্সিবল বাং হেদি কে এন হে কাইদা মানে বাং পিনি নাং পিলোতে লা সো রেসপন্সিবল বাং নাং লেন পো নন গেলি তুম গেল হাই রেসপন্সিবল কে এন দে কাদ্র এটি লাসি রেসপন্সিবল বাং যোগা ফ্রন লাহে ক্লেম লোতে রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নট গিভেন ইংলিশ রেসপন্সিবল ইজ টেকেন রেসপন্সিবল ইজ এন নাই যোগা লং লাহে ক্লেম লোতে কুরস লং দলো তে দাক নাং থান বগ সন্তি আরপু এন নাই মা পিমা লাসি যোগা বাং আনু তিনটা নিলি গে মাথা বাং গে নাং তুম গাদবে তে যোগা বাং ক্লেম আপর কে নাং ও গালি আনি সি 45 মিনিট বা 1 ঘন্টা 24 আওয়ার বং 1 ঘন্টা বাং নাং তুম গাদবে তে আপর চিপে যোগা ক্লেম লোতে নাং তুম সি ইসি এনভাইরনমেন্ট ইসি হেদি গুড এনভাইরনমেন্ট ইসি হোমাস লং দোপ ইসি আকাঙ্ক্ষী দোপ ইতি আকাং হন দোপ কাইতে ইল তুম কাচেরাপ লাসো বাং ই তুম ইনিংয়ার দোপ জ্ঞান লং দোপ নলেজ লং এভার্ড
1: নাংলিয়া টেং কলসো অপর সে যোগা কে ক্লেম কে মেনাই ল স্যার ইসি লাম ল আদাপ মা মাতে আর্নিং গং সা মা মাতে আনার ল স্যার
0: যোগা কে লাসন অপর পো এনি টাইম তা চ সিতা আন চুচি আপ্রাং নং পো তা বাং পুপু বেস্ট টাইম পু সেটা এনি টাইম তা ক্লেম সেটা আদাব আনি সাপ আনচোচি দে আদাব কি ইথুর পাল আনচোচি আপ্রাং মানে ক্লেম না পুজো আনচো দেত কে দেন পু আনচোচি আপ্রাং না পুজো না যোগা লাসন আপর সন বান হিরিয়া এনি টাইম না তুম কুসু আপর কপি হুসি আদুমা লাসো তেন ক্লেম দে চকল জি আবাং ফুতিন আনুতিন সেটা যোগা বাং কি ক্লেমি বাং কাদু এটা ইনিং চেরত ক্রুত পেন মানে কে ক্লেমে পান বড়ি নাং লা যোগা ক্লেম লো লিতুম আইলি তোমা সোসাইটি ইলি তোমা হেম আর বুং কাদু ওই পুরিয়াল এতুম রিলেটিভ কাদু ওই তুম দা ইসি মিসেন এনভারনমেন্ট বাং এতুম চেথেক লং পো যোগা ক্লেম লো পুলো রং তে
1: তাং দে স্যার নন আলি পান পুথা নাং কার ইউটিউব বাং গালা ল যোগা কে নন ইলি তুম কার বিয়াং লং সামিয়া লং কা প্রেগা প্রেগা ডিম সামি কে থানা ডিম দুলো তাং দে ডাক কে থানা বাং আতুম বাং কো আন্দুলো স্যার
0: নিতুম দা কার্বিয়াং লং

0: ইয়োগা টিচার মানে ইয়োগা টিচারটা মানে দুইটা আর্টও লিভিং লং ইয়োগা টিচার লা পেন ইউনিভার্সিটি পেন মানে ইয়োগা এমএসসি তাহ ইয়োগা বিএসসি তাহ পুবাংকে কার বেঙ্গলং নর্থ বাংকে নিলিকে বাহিনী সি থেকলং চাল্লা তা আর্ট অফ লিভিং ইয়োগা টিচার বাংলে তুমলং দুপিক বাং থংকে বাগ দিয়ে কার বেঙ্গলং ইয়োগা টিচার রুরেল টিচার ডু আরবান টিচার ডু লাসন সি রংলম মানে লাহে কেথা নাই ফান রুরেল টিচার পুডু লাহাই বাং তুম থান নামবমল পেনাঙা দি মাঙ্গে কেলি কেলি লি তাদুলো কেলি তাদুলো লংসং বং খেলি লেপিন পিন বেশ হৌ আলু লং লি নাম সেটা লাপুইলি তুমনাথু লাপু মানে কার্বিয়াংলং নাথুকে ডকমুকা পেনচেংলক ডকমুকা পারোখা দেনগাঁও বুকাজান সুরেজান লাই মেক্সিমাম বাঙ্গে নন পেনাঙা দিম বাঙ্গে কভার বমল ইয়োগা লাতু মানে বেলেগ বেলেগ মানে অর্গানাইজ বমল যে নবচেতনা শিবির তাহ মানে রং দাম বম সে লাই এৱারনেস প্রোগ্রাম বাঙ্গে মানে পিবমল না সে বাংলা বাং বমল নন আর সোসাইটিটা মানে নন বাঙ্গে নাংজুক কানেক দুন বম হ্যাঁ
1: লো ইসি কেনাং সত লামনার জুদুন থুজি স্যার যোগা কে ক্লেম কে অপ্রাণ ফান কে মেউলো তে মা হকলো তাংতে যোগা কে থেগা তুমফান মারে লা টিচার তুমফান যংসি থেগলো পলতে মেথা কেং চার যা বাজা কং দু মজা
0: ও লাসন দুল নন জেলবা ডিফুদা দু ইউনিভার্সিটি পেন কে পাস হলা প্রিয়ম হানসে বলা হয়তো আমি না কোর্স এনবমল আমি না সন এন্ট্রি ফি এনবমল লা সাপ সাপ লাসো মং আসাপ সাপ মানে ওনারে আমি দাবি চুলাই বমল আর কালাং লাসো হে ক্লেম বমল দি কাপ্রেক কাপ্রেক খিটি চ ক্লেম পনপ বেলেগ বেলেগ আসাই তো চে ক্লেম পনপ হলা সো আসাই লং দেশি আর কি মিয়াং থেক যে থেক লং বাসে লাসি আলাং চার্জাপ উঞ্চিত বাঙ্গে দলু লাবাঙ্গে চার্জাপ উনবেগ জি লাবাঙ্গে লাহে ক্লেম বম লো পুলং তে সাই কে টিকি লঙয় বেহা বেপার লঙয় বা আজাদ কাম লং হেদি ইসি মানে হেদি কোসন হ আকাঙ্ক্ষির বাংহুদাক মানে চেথেক লং আলাং চি ফিলিং হেদি আকাঙ্ক্ষির ইসি স্পিরিচুয়ালিটি বা তোমার বিলং কথা আধ্যামিকতা হেদি লাসো বস্তু হে সায়েন্স পেন আধ্যামিকতা লাহিনী প্লাস হেদি ইসি আর মানে আর কি মেসেন চেথেক লং লাসে ফার্স্ট বাং এমে না অপ্রাণ মে না এলাম এমে না ইংথির না এলাম এমে না আকাং হন দু না এলাম এমে না ফান চিংহন থেকলো বুলতে নামে না নামে না এবার এচেথে কামাথা লাহে যেমসি মেসেন লোতে আলটিমেটলি আজাদ কামা সাই লং থেকে ইসি মানে মেসেন থেকলং পো
1: লা স্যার পুথত কেনাং সর নাই না ফানার জুন থুরাং লা নন মালামকে ইলি তুমি চিনিল ক্লাস নাইন ক্লাস টেন সোমার তুমি কাপড়ে কা তোমার সে দাম বম সন থেকলং সনসি কুপিনে ড্রাগস কিছু কুপিনে গাঞ্জা কে মং মতে আর কি হরমু কিরিম তাহলে যোগায়ং সে লা ক্লেম সে পুলোতে লাহাই আর কি হরমু পেন চিংরাই উঞ্জি মশা
0: আহক চিংরাই উন লাগে আসে আপে পুতুম লাহাই কুস দলু চেরক টক পেন গা দা মানে মানে বিউটা বাং এন্দু নম পয়ো সোমার সে লাসন লো পিনে লো পুতং আতে আর গিয়া বস্তু কিরিম সি তাদু সে লাহে আলং লাদাখ ওয়াং লু পুতে লা বাঙ্গে লাদাখ দি মানে দলু আকুস দলু লাহে তোমার দা লাসো ইস তোমার দা হেদি ইয়েস প্লাস তাহ পুলাহে হেদি লাহে কুস দুল দা লাসো কুস লং লাতুম ওয়ান লু পুলং তে হেদি লাতুম ইসি চিচিনি পো ও নিগলা কাই নো লাইন সি দাম আমি না চিচিনি নি নাই মতে ফার্স্ট কে আমি না চিচিনি না লা কা চিচিনি ফান আপাওয়ার বাং কা লাসো কুস লং দুল ও লাসি লাতুম হান ওয়ান লু তে হেদি ও নি মামা নি কুপিসি দাম বম লাসো বস্তু লাসো ইস অফ 15 মানে 12 টু 15 6 18 বিলো লহে ও লাসো হুত লাতুম মানে লাসো কুস দুল লা নন জুলাই লোতে দথুর পাল হাই কোর্স কাইতালা ভেকেশন হুতে দলো লা তুমি স্টুডেন্ট মতে দি ভেকেশন দে হাই কোর্স নি তুম অর্গানাইজ নাই যে লাসো কোর্স লং না পাছে থাপ দেন লোতে দি লা তুম চি চিনি পো আলা মঙ্গে লাহাই পেন নাম পো লাহাই পেন পি তে মানে মানে স্টপ দুন নে লাসি লাহাই এনভায়রনমেন্ট মঙ্গে তুম ক্রিয়েট দুন বম নাম পো পেরেন দুম দা দাবাং মানে চেরক টক নাম পো
1: চেরক টক নাম পো হ্যালো স্যার কি জুটসি না জুটুইলাম লা যোগা পুথাক লিটম কার্বিয়াং লং লানসো সে ক্লেম জে ফান এসি অ্যাওয়ারনেস নং লিহিন পেন লা রেডিও কার জোরা তুম ফান থানিক থাসা
0: নি লি তুম গে কাই তা ক্লেম লো ক্লেম বম লো সিতা কো আন মা ক্লেম নেই লা আন বাং লি নি তুম তা ক্লেম উনে লা লা মানে লাসি কাদু বি তুম দি কাচেরা পে চিতু বাং দু নেলা কোপারিসন বাং দু নেলা নি তো আমু গনি ওয়াং পু বলে দা দা রাত তুম নং কোপারে দে লাসি আবাং ফুতিন আনু তিন জি তামে লাসো কি মিশন গোসন ইতম।

0: সাইটি মেসেন মাপিমা এক ঘন্টা বা মানে ঘন্টা এসি চৌবিশ ঘন্টা হলিতুম আপর চিপি নেই লাস্ট এক ঘন্টা আপর লিতুম লাস্ট জ্ঞান নলেজ লাস্ট মানে যোগা প্রণায়াম মেডিসম জ্ঞান লান্তা লাদাখ লং পন পর লাসি লাদাখ নাম্পার ট্রিপে দুই ফান আবার হাতে আনু তিন দা চেরক টক পেন মানে আনিং হাং নাই বাং নাম্পো আলং অলং সেন্টার দাম দাম ল বিকেশন স্কুল লং মিথে তুম দাম দাম স্কুল লং মিথে পেরেন দুম ফাতা হাং হাং আহত পেন গেল হাই কোর্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম পেন এপি লাস্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং বাং বম আলং তুম প্র্যাকটিস বম লোতে টুই আং দেন হেদি লেবেক পলগে কামাথা তেং টুই পো কেক্লেম কে দাম দা কায়তা মানে কাসেল লিদাই কায়তা আরপু কে এন হেদি লাসন বাং দপো লাসে আবাং ফুটি নন তিন দা লাই যোগা আবাং মানে হেদি বাং এসি মে চারি এসি মে পো বাং তিনি লিহিন বাং ওয়েট আলং কাদো রিদো কার্যরা তো মানে চুনি রিতু বাং গেলা পুল
1: লালো স্যার নাহিন পেন যোগা পুথাক পেন আলাম চেথান লপেন নাহলি সেটা মেসন সূর্য সাইডু পোয় ফে সামি নিলি তুম নাম চোখা তেং পেন নাহলি বাং লপেন রেডিও কার জোড়া তুম সামি লি তুম যোগা পুথাক পেনা নাং চিনি দুং লুপুসি চিনি দাম লপেন ক্রয় লি পিনি যোগা পুথাক বাঙ্গে লাপান চেথান পেন লি তুম তন পানি কল না কার্ডম স্যার
0: কার্ডম
2: লাপান পরাং লি তুম মোহন তারু লাপেন হারমোনি বে এতমং বং যোগা পুথাক চিনচি থানপন নলিতুম মার্জুইক লংটাংল নানসে যুগরে পর পর পাইট্র গ্রামনি থমকেপ প্লেংটাংল লাসে হিন্দি ডেড লংরিকে চেহন আলুন আর জুইকটা আফ্রাংসি আলুন লাকে ফারহাত সায়াত পেন গেলুন পন আলুন আলামথে কেয়া খাবার থি পালুন তাতে আংতে লাবাংস আলুন আর জুইকটা

আসামি ইসলামারজান কালি আলুন আং ডেং লং পেন কে জুৎসে আলুন আর জুইথা লবং সলুন কে লুন বাংলাকে আরতি মুখার্জি আলুন আলাম থে হিলে হিলে

0: La pona por un litium, hasta mis la marian galil, luna ya me glong pen, son más un alum, arjo y glong tang lo.
1: Mane bang jong se pe buke home embroidery la pena son sona pe ke roja ning ke hang do pulote di phu rong thar ve long joy ke pen ang litum home rik tame kachini mu chaje phan mobile number ner cap ke thom sir cap sir cap sir cap pho hini hini tro ke thom
0: non na dun tu ajai make da milo nang adun tu ajai make ang denga long pen মেক ডান কাজি পি আপুথাক ডক্টর লক্ষ্মীমাই বেপি লাপেন হেলভেলিন টিমুং পি আটুমাং বং চুচি ফুরালাম থে আর জুইক থা
2: লাকে আকাশবাণী দেপু পিনি নেলিতুম মেক ডান কাজি পি মাতে ইংলিশ আলাম পেনকে আই ডোনেশন পুয়াপুথাক চিহুচি পুট পঞ্জিয়া ফানসি নেলিতুম লাদাক কাবর ই লাসি লাসোপুথা ক্লার ডাক পেন রেডিও কার জুয়ারা দাফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লং বং ইনুত মেকানা থু কেলাং ডক্টর ফানসি চোফা পন ইগলো আলাং লিকে দীপু মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্ট অলং রেজিস্ট্রার আর পু অত পেনসি আমি না সাই চিকলাম বমলো লাসো আর পু ডেং দিয়া ফ্রাংকে আলাং লি রিজনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি গৌহাটী মেডিকেল কলেজ অলং সি রেজিস্ট্রার আর পু অত বমলো লাসি আলাংলিকে আনং কাছে থাংক্লং মেকেলাঙা ডক্টর ইগলো আলাংলি মেন লাগে ডক্টর লক্ষ্মীমাই বেপি লাসি নন নীলিতুম আকাশবাণী দীপু হিন পেন চোফা পনসি আলাংলি নন নীলিতুমা মাইক্রোফোন আথেংনু নাইং নিতাংলো তাংতে ডক্টর নাংলি ফান আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইগলো কার্ডম
3: কার্ডম
2: তাংতে ডক্টর আফ্রাং সি চিথান দাম সেনাং আই ডোনেশন মাতে ইমেক দান কাছি পিয়া পুথাক নাংলি থান পাজির মিক জিমা
3: আই ডোনেশন পুকে আইলেং আলাম বেন পুদামলো পুনতে মেক দান কি পি পুয়া মো নাংলি কি রয়াসন ল আই ডোনেশন লাগে ইসি আদর লাখা উন ই পিন পেন কি পিয়া দান ইনুত আমুনিত পেন আবেলেগ আমুনিত আফাত লাসো আ দান আ মেক আ দান লাগে আ মেক আ কিসো পেন পিনে চেচার ইয়ে দেট পিনে আ মেক লং ইনজুরি পিনে কাম কে ক্লেম হুট পিনে আ মেক চিরো ক্লক বা আ মেক পিনে পা মেক লুপ আ মেক হালা আংবং আলং কর্নিয়া পুপু চিথিং লড়া ডিম লং জংসি আ মেক দোকক পুলোতে লাসো আ মেক কে মেয়ে হুট আংপ্রাম দোকক তিতি লাসো আংপ্রাম আবাংকে এ মেক আলং লে কাছি থিং লর আদিম লং লে দোকক পুলোতে মুনিদা তুম চেচার ইয়ে দেট পাসো আবাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পুল লাসো নাকি সো লে চলং পুলোতে লাসো আকে সো আ ট্রিটমেন্ট কে আ বেলেগ থাং তা আবে লাগে বিজি দোবাই পেন তা পামি ইনো পাচি থিং ইনো পাচেচার ইনো লাসো না লং আ কিসু পুলোতে আ মেক বাং আনিং কি মে পেন দান কাছি পিতে কেং তাং আ মেক দো পুলোতে লাসো না মেক পেনসি আকে হেনো আ মেক পালার লেতে লাসো না কিসু বাংকে পামে নো লাসিলা আই ডোনেশন পোয়া বাংকে লাসো না কিসু কে পামে ইয়ে ফানল
2: কালাং চুরো পিকলো নাংলি ফান পুথত মুহেত নাংলি কি পুয়াসন সি কর্নিয়া ব্লাইন্ডনেস পুলাস পুথাক নাংলি থান পাজির মিদাম থা ই মেক জংসি কাপ্রে কামুনি ফান চি পি জি পুলোতে আ মেক কাছে চার ছে মাতে মুপেন নাংলি কি পু কর্নিয়া ব্লাইন্ডনেস পুয়া তুমা ফান কুপিনিয়া কেরাপ থে দু আসন দুমা নাংলি রেডিও কার জুয়ারা দা তুমা ফান থান পাজির মিক জিমা
3: কর্নিয়াল ব্লাইন্ডনেস পো বাংকে আর্লিং আলাম পেন আ বেলেগ লাসন আপনি আলাম বাংকে আবেদেত লা আর কর্নিয়া পুলোতে ইনিচে থানাম লবন্দে লা ইমেকাং বং আলং কি তুম দো আঝাক তুমকে ব্রাউন কালার সন দো আমেকাং বং আ চিতিম লং আবাং একদম চিথিং লর আবাংকে কর্নিয়া পুলো লাসো পটকে হদাই দা চিথিং লর পুলোতে মুনি তুম চেচার ডাকবো এন্তা লাসো আ চিথিং লর আপত পিনে আমেক ইনজুরি আমো পেন চেথান সন পিনে কাম ক্লেম বম হুদ্রিত পান বম হুন সা মেক চে সাপ্রাত তং পিনে সকরত বম হুদা সন আমেক লং লাপু চেরত আকমাত পামেক লুদেত পো একে লাভ আমেক বাংকে মেদেত সিদা মে আংপ্রাম বাং দোকক পুন্তে চেচার

0: একদম হরপন ভাং পোপা খুরুক ভাং জি পুতাকালি
1: কলা
0: থাংতাকালি
1: কলা
0: ইংকেলা ভাং আই ব্যাং পে নং কালেক টং থেক থেকো জং সেলা হেমলং দান ছিপি দুনিয়া তুম ছেবই জুইল পুলনতে ই সন সনি কে ক্ল্যাম নাং ইয়া কাম বাংকে লাগা ছেবই টাঙা বাং জং সে আমেক চার আক পুন্দে আমেক পাছে লকডাউন নাং পো লাপেন আমেকা থাক লং আসন পে আ কে চাম ল্যাং পা চাম সে আসন দ্বীপ দুন চেক নাং পোলা আমেক ব্যাং পাখ্রেং আং লং লে দে জি ফা এংকে জং সি লা সোয়া রুম লং লা আবাং আর পুম কি বিয়া রুম লং ফ্যান এসি লাহাই কে অন টাং দো পুনতে লাহাই দা অফ চেক নাং পো আমি কে পাখ্রেং লং লে ফাত এংকে লা এ ভয় ছে ভয় দেট লো পুনতে ছয় ঘন্টা বং সিক্স আওয়ার্স লা ছয় ঘন্টা বং সে লা পিনে আই ব্যাং তুম ফান পপন লং নিং লাসি লাসন পিনে চেপলাং লো পুলোতে ছেবয় জুই লো পুলোতে লগে লগ ফোন করি ফিট নাং পো এংকে লা ছয় ঘন্টা বংসি লা আমি কালেক্ট পন পো আই ব্যাং তুম পেন
1: কালা ও লাসন পুলোতে মেপি কালাম লগে হাইপি থাকতে লা ঘন্টা থ্রক পুনাং লিগি পুয়ালাম ঘন্টা থ্রক আং বং জংসি পন উন এ পুলোতে লাগে লিড দেট পো পাসন নমা থাকতে
0: লাসন লো সেটা মে নন মালম কে আসন আসন আ কি মিয়া হরমুলা কর্নিয়া বা মেকালা আং বং লং চিথিং লর লাকা পিনে পাহে নোনে দে ফান আল্যাং আসন আসন নন লমে নাং কে ক্ল্যাং দো ওলো আসি নন লম কে আট ঘন্টা দশ ঘন্টা আনতা বি মে জি পুসি কি পো লাং বং পেন আট ঘন্টা ছয় ঘন্টা আং বং পিদুন বেগ নাং পো পো পাঙে কালি মাকে এইট আওয়ার্স টেন আওয়ার্স আনতা বি মে লো পুসি পু সেটা মেলা আকে মে নাই বাঙে ছয় ঘন্টা আং বং লজং সি লো দুন থেক পুলোতে লা ইনুদা মুনিত পেন লা ইনুদা মুনিত আ মেক দান গাছি পি পেন কে বাং হিনিয়া মুনিত কে চেচার ইপো ইসিয়া মেক বাং ইনুদা ফান পিপো ইসিয়া মেক বাং আকু ইনুদ কর্নিয়া ব্লাইন্ড হান পিপো
1: তাঁতে ডক্টর নিলি নাংলি ফান এসন এলাম নাঙার জুথু ইকলাং লা মেক দান গাছি পি পাবো থাকলো তাঁতে লা মেক দান গাছি পি জিয়াতুম ইংলিশ এলাম পেন কে মেক দাং ফান কে স্পেকটাকলস পুতাপু লা মেক দাং গাছি থানাতুম কালি পুরোতে কন্টাক্ট লেন্স কে এনাতুম লা তুম সেটা মে মেকা দান জিপি মেইমা
0: স্পেকটেকলস বা চশমা কাছে থানা তুম সিতা মে আমেকা দান কে পিমেজি কাপেন মানে বাংজং সি কন্টাক্ট লেন্স কে এন লা তুম সিতা মে পিমেজি
1: কালা কালা মে পিগালাম ল তাংতে ডক্টর নি লিনাং লি ফানন নিসন নে লিনাং আর জুথু ইগলাং তাংতে আ ও কালং গোপিনি থে দুঙ্গা কিসু কিদু তুম লাসন তুম সিতা মে মেকা দান জিপি মেজিমা
0: আমেক আদান বাংকে আবাং লং পিনে আর জি ডিংক্লুই পেনা কেসো দো সিতামে পিমেজি সিতামে এসন সনি আ কেসো দো আলা সো কেসো দো পুলোতে কি পিনো লাসনা কেসো বাংতা দো লাপেলা কি পিমে বাংকে এ বাং লং জং সিহালা আবাং আং কি রেং এ সেক সিতামে ডায়াবেটিস আ কেসো তাহ হাই প্রেসার আ কেসো তাহ পিনে হার্ট আ কেসো তাহ বা আমেক আমাত সিতামে লাপিনে কেটেরেক অপারেশন কি কুরি টাঙা তুম সিতামে লাতুম সিতামে দান পিমে জি এঙ্কে লাপেন আমো পেনিল তুমলে চথানা সন চশমা গাছে থানা তুম বা কন্টাক্ট লেন্স চে থানা তুম লাতুম আন সিতা মে দান পিমে জি খালি কি পিনো মাগে এ সন সনি আর ভি পেন গাছি উনা কেসো এইচ আই ভি এইডস তাহ হেপাটাইটিস তাহ লাসন এ সন সনি আকো আর ভি পেন গাছি উনা কেসো দো পুলোতে লাসন আকেসো আবাংকে পিনো ডাক জি হালাসন আকে সোলং মাংকে দেং দে লা পেনান পার গে বেলেক মাংকে মানে এক্সিডেন্ট পেন মেন মেন এক্সিডেন্ট পেন আমাদের চেবই জুই লাসন না তোমার মেক্সি তামে দান পিমে জি
1: কালা
0: কি পিমে আ তেং সিকে অং খালি এসন সনি আকে সোলং চজে
1: কালা তাংতে ডক্টর নেলি নাংলি ফান নাংর জুথু ইগলাং তাংতে ডায়াবেটিস কি দোয়া তুম তামে আমেক চিপি মে পুলো সেটা মে এ ইলি গে কে অং দুঙা তোমা ফান কে থেক দুন লং লাগে ডায়াবেটিস কি দোয়া তুম আমেক আবে দা প্রাং আমেক চে চার সে দা প্রাং দেতি তাংতে চে চার ও এলো পিনে আমেক কাছে চার বেরবুলু হইলো পুলা সোনা তুম তামে চিপি জি পুলোতে চিপি মেজি মা
0: লাসন তুম সিতা মে চিপি মেজি কা চিপি ফান বাংকে আদান কি পিজে ফান বাংকে পি মেজি ডায়াবেটিস কে সো পেন চে চার চিল্লু পুসিতা মে আথে ডায়াবেটিস পেন আমি কাছে চার ছে দাদা বাংকে লাকে হালা আমি আমো পেন আছে থানসন না আমি কাছে থিংলর কাছে হো পড়লে কাছে চার ছে কালে ডায়াবেটিস কে দোবে কা তুম কাছে চারি এ ইসি কে থে দুং আথে বাংকে হুলা আমি কা পর্দা লং ডায়াবেটিস চেখাং খে দোবাই কন্ট্রোল দোবাই চোচে পেন কন্ট্রোল আলি দাদা মাছে আমেক আর লো ব্লিডিং ল্যাং কাছে থাপ আমেক পর্দা লং রেটিনা পুপাদেম লং সে আকে হে নোকে দো দো লাসি লাসনা তুম সিতা মে হুলা আমেক বাংকে আমেক সো বাংকে চি থিং লর পর লা তুম সিতা মে আদান পিমে
1: কালা মে পিগল ডক্টর নাং লিগে থান পন আলাম তাংতে এ নন হেড নাং লিগে থান পন আমেক টিচার বেরবুলু তুম আমেক টিচার ও

ইংলিশ আলু না যাই মেক আং ডাইং লং পেন কে জুসি আলু ন জুই থাম লবাং সলুন গেলু না বাংলা কে জর্জ মাইকেল আলু না লাম থে এ ডিফারেন্ট কর্নার।

0: la pona ponung li tung English aluna jai make ang dang long pen na sona sona lon na jik long tang lo
1: mane bang jong se pebu ke home embroidery la pena son sona pe ke ro janing ke hang do pulote di phu rong thar ve long joy ke pe nang li tum home rik tame kachini mu chojia phan mobile number ner cap ke thom sir cap sir cap sir cap pho hini hini tro ke thom
0: non se jogore por por finer ke bramikre pho plang tang lo la si tok lang ja me damilo nang tok lang ja me ang deng long pen william senar la pen helvelin timung pi atung bong rong ru parlo education na puthak achi than pon arjik senang
2: লোকাচার লি লাগে নন হেট নন রাই পেনলে মনিরাতুম কাছি হুম কালিল লোকাচার লি লাপেন লোকে থেক লাগে কেবা ফ্রাং আং থেক পুসি সুমিন্দার আদাং তামে হকল বনতা রং রূপ লাপেন কেপা ফিহু পাহাবার পিনাং আনাদি মালংকে লোকাচার লি কাছি হুং হে আঞ্চত কালেসি আবার সাইকাভে আজক পিরথে কাপা ফ্রাংদুন পিকালং পাফিদুন হুবাসন বেনমান তাংতে লোকাচারলি কোয়ানা কিনাং সতল লাপেন কাপা ফিহু আহাবার আরাদা ফান লোকাচারলি পেন কোয়ান সে ফ্রাং পন থেকব লাহায়ালাম কাছে থানদাম জিয়া ফানপুরা হারলং বিলংবি কলেজ দৈথরা লং প্রিন্সিপাল আকেহাই স্যার উইলিয়াম সিং নারা ফানসি চুফাইগল আলং লিনন লাদাক আকাশবাণী দি ফুয়া স্টুডিওর লোনা ইংনি এলো লাসে রেডিও নাকার জুদুন আরা দোয়ান ফানসটা মে কারডম নাম পাজে রিগল লাপে নাংলি ফানসটা মে কারডম নাম পাজে রিগল কে হাই কারডম
3: কারডম
2: তাতে একে হাই রং রূপ আনাত মতে রং রূপ আহার আলং আর রাত আতুম ফান লুকাচার লি এলাম সে ইলি যে থানতাম যে পটসি কপি পটসি রং রূপ মতে একে পা ফিহু বাহাবার আর রাত আতুম লুকাচার লি কে নাং সৎমা লাসপুর থাক নাংলি রেডিও নাকার জুদুন আর রাত আতুম ফান থানিক জিম্মা
3: হকল পিনিয়ার নি ইতম ভারত আংকাং পিপনন আসাম আংকাং পিপনন আপেন কার্বিয়াং লং আংকাং পিপনন সুতামি ইতম কে অং দং কে রং রূপ সি মানে কে অং লাং আপত সি ইদি তুম ভারত আংকাং পিলে থেরাপিয়া নাই বুঝেতা আসাম আংকাং পিলে থেরাপিয়া নাই বুঝেতা বা কার্বিয়াং লং আটক আনতা কাটিং থোর আনাত কিংকাম চম দামরাপ চম দি প্রদাংতে ইদি তুম রং রূপ আনাত লোকাচারি আহিন আনাত বাংকে কিপা ফ্রাং পনাকিনাং সৎ বিদং বাংকে পিপসি রং রূপ আনাত ইদি তুম লোকাচারি আনাত কাছি হুংনং কক পুল পুদাংতে ইদি তুম চিনি পিয়ারথে আনাতে লাং নাম পুদাংতে ইদি তুম চোকামাহিন পেনে লাং সিতামি ইদি তুম রং রূপ আনাত পেনসি কে অং দং দেদা ফান পন্নন লংরি ফান পন্নতামি কেবাং দো লাপেন জপাদাব ইলি কিচুয়া ফান সিতামি

0: उसमार फान कजे थान छि मुमता ला लुकि थे का तुमबांग असप माने किप्रिक दुंग दुम छत बिनों ला निदि मिथांग ता छि चिनि ल
1: कलांग कलांग
0: जों सि अपिले थेक्सेरते असमार तुमतामी कि थेक जी अफान इस एकदम तवार बांके लके थोख्रोंग ल लपेन चोकामा हिन नाचतामी जों सि किमिसेन अपाई किमिसेन अनिमारली पुलोतांगते अलांगने तुम हेमरित कचेलांग लपेन अका फ्रेक अनात ला कोसन सि तंका पैसा किदेम किबी लपेन का खुरत नंग दिमा ला कदो कविता लोके थेक थी तुम अनपाला लोके थेक तुम थेक मुचा दपसी nili kema tha bangke nimari tum lapen ar somar tum lo thek la pudang te alang tum rong ro pating thor je phan isi the tan ari sim lo lo chari bangke
1: kala kala a ho pedik lo ke hai nang te non het nang le kaning je a beng asom se nili nang ka mang thon dun asom se je plang da dik pojo e lo thek lo bolo te muni ra tum a oda dur tang ho ki klem ki dam ki du ko chi pang the rai hui lapu ka chi break do ma la ho lo ki thek the tum pen nang le ma tha teng bolo te
0: ili tum la bang so lama bang ke nilita cry pe me athema loke thek atum alang tum lo sari hem long achari la pen loke thek thia tum by school dun de dat atum la tum bang ka trek do ge do binong rong ke pating thor ji afan de da pating thor ji afan loke thek ari so nim so tum alang tum pen ke klem kam ile tum lang nam no putang tem hola ke thek thi tum an par la tum klem mu non ili tum pangbar da me sia rong dong si adim aklong arkok et la pen la bang sorong inthirat pudang te nang ni chini ji la ke hola bang so arong hola bang so adim long ari sunim so tum ki thek muchot ki re muchot la pen luwa chari ki thek tum si la pu son ki klem nang ja na si hok peta lam lo luwa chari lo pudang te rong rup ching thuranat la pen awada dor na chita mi tum kaching thur du
1: na hok peri lo ke hai tangta ke hai nona bangke lo ki thek ari sui jang atumalam sini lia sap nangar juing tum nona bangke lo thek le det hong chong dadam te det sili tumari sui jang tumani li tum ki thek long ke ong lo thek po alang li tum phan rong ar lo kuson si kapachirap dun jia sai nang liga matha teng pulo te ki du ik jila ho
0: হকল ইদি তুম আদ্যাত আদিছো আতুম এ তোমার রং আদিছো তুম তামি ইসিয়া পড় উপদং তে কাম চকলাম থেক থে চংদা দম থেক থে পেনা পট ইদি তুম কোদানি হেলোবিং আদিম সি চংদা দম দম লা হাই আর কালিলং পেনিলিতা ইনিং আরং পারপি মনস তামি ইলি তুম সতামি লা লোক আচারডি আন্নাদা বাংকে ইসিহিনি কাচারি পনাই বাংকে লা স্কিল la iria sai ek la puson ni tum kachari kanang sot asi la lo chari hem long kachari that kali si ni tum kapiga hinanda tabi ni tum katiki punon la pen ni tum kidoi ke pathu punon la pen la dak ni tum methang long ri long la puson mesen mesen adim dolang asi la puson adim long jong si ni tum tangkha ke pawang ji atawar ni tum jong si ni tum sik pi thek protang te ইতো তুম লোকে থেক আরি সো তুম তামে ইতো মাকে হেলো দিম দাম জকপন জি আলাম আলাম ইতো তুম আরং ইতো মাদ্যাত কি ইগে সমাদিম তা দো রিত দো লাংসুন দো লাপেন ইতো তুম রং আলং সি আজাদা সন্তা দো ইয়াত আপত সি ইতো তুম লহাই লে ইতো তুম জং সি ক্লেম পামে দাম পামে প্লোতং তে ইতো তুম আরি সুনিম সো তুম আকে হেলো লে দাম দে দাত তামে মিথাং হেম চার চাক পান মঙ্কে ইতো তুম মিথাং আলং রিং তামে দো জি
1: কালা কালা হক পেডিং লো নন হেড নাং লি কানিং জি আলাম পসি নিলিয়ে পাং এ নাং দেং দুন থুদে আসন লজ এ উবে কি মি মতে রিসুই জাং তুমকা প্রেগা দিম চং দা দাম এত লাসো আদিম লং পুপিলো নে ভোকেশনাল ট্রেনিং লাপুসন আভার সাই কুনাত নে পেন লাপু কিথান কিমুম লাপুসন আভার সাই পিতে রংরি সোমার হং দাম ইগে দে জিমা কি হাইল হনাং লিকে মাথা তেং পুতে
0: আহক ল ইরে তুম লাপুসন লে জং সি ক্লেম থেক পুলোতাং তে ইলি তুমারি সুনিম সুতুম কি থেক থেক আলি থেকাং সে athema ile tumke ho ifisar pusar hot pantam mi kise ke soy ke ret akhai
1: kala
0: aposi nimari tumtam mi ki phirga thak pan danglok pin samar tumtam mi ile tum chi chini lo asi lapuson pen tumtam mi ile tum jong si sikki ki pi dip jong si ile tum klem thek la pen risonim so tum apantam mi ile tum sikki pi thek podang te anantam mi mithanga kinga char jabi phan tum abar side la pen pa dam mi ladat kali pi thelang bangke ladak asona san ga chari nai dolang ile tum traditional kali non non a phi nange klang son than pen cherap loka son an non wang bom lo la hai sta mi ni tum se ki and lo podang te ite tum ake hello dam nang ni me thang adim si me thang an wan ge la ke do wek lo la si la puson le jong si sarkar pen dam mi matte ngo pen dam mi la puson ase ki jong si le tum pi thek podang te ite tum bari sonim so tum me thang rong si chido po la pen ri sonim so tum jong si rong ke do lo podang te rong ke la ke ami thang si ching thor wor po
1: কলাং কলাং হোক পেডিক লোক হ্যাঁ তাং তাকে হ্যাঁ রং রুবাও সোমারা তুম ফান নোনে বাংকে নিকান কিদাম তাং নিকান কেপ ক্রে ফং বং পুনাং হো টেকনোলজি এবং না ইং তাং পিকাসন সে থেক লং লো তাং তে লাসো টেকনোলজি রং রূপ মাতে কাপা ফিহু

0: kachikimpon lapen kangpupon logacharlia hemstamia ke ongdung do non ili rong rup along bangke ka to weda ili thek long lo rong rup non rong so pia long non pustame sorkara logacharlia hemalong pen mute jung jung pen kaching pua sai hemalong kiduna tum ong munak titi ka do ka weda chini hada ke train teachers mate se ke pipa me tum aphai jum hek pata chini sita lason jung jung pen kang pua long sikidun ong munak titi la su kupia thelo la nang ni kachinia teng
1: Open nili pusan thak thak si sarkar pen hala so ptr labang sorry so latum la so lambang ke puthat mat hatu voi phida sante misani pusan ti ni mithang ta mathapon kala pima prodang te isia class bang jong si than bang inut pithek pusan te sarkar pen ke pang ni a school ta mi osomar bang duji pusan si nili kroi
0: kala
1: lapen apan par bang ke hala jitu aka phrek asai lo than bang tam phanke toy he
0: oi oi
1: la bang jong si sokar hin pen lagun thega sonte ka phrega sai bang toy thu thida dura la lo ki thana kam ne toy thu bet pusan te la tai si kreng thor bang ni la pen lo chali samata ong chaddi pusan sin ne matha
0: kala kala
1: pima anisia ko bang ke la la sokar pang ni school ta mi usamar du pick pen jok si private pen si government pon la
0: kala
1: asi usamar mang he du thu di la bang he oh
0: pen
1: ta mi la lo than bang atum jong si etum ong o the ka sonte anasi osamar mangedu ji
0: kala kala tangte ke padusi akar jo ke hai nang liphan non nang liki than ateng pen sarkara tum dam pulote nang lika chi char mek luka charli india hawar india angkang pelong luka charli ka pa phi hu barada tum phan ku ana phrang dam thek ji
1: nili mithang jong jong pen alam labang ke ile tum do kavita imhang thek pen bang ke ar nam nang ke dun ke ake thek ake re ke isibet মানে আথেং পোহে লাপেন ইলে তুম পিয়র হে বাং দে সি কিথে কেরে ফান বাং কে কাচার সু কাছে লাপেন সি কিথে কেরে দুন নাপু আপসি ইলে তুম তামি দেলহি লং কপি সি কে লং আবার সাই ইলে তুম জং সি লং পুরতং তে বা গুহাটি লং কপি সি কে থান বম ইলে তুম ফান মেনাং খান পুরতং তে ইলে তুম তামি কিথে থে দিয়া দিয়া তুমি কালি ইলে তুম তা থেক বেগ জি মুথে ইলে তুম আবার সাই লংডন রাপে দা সন্তে লাল নিলে পুদাই বাংকে মানে ইংলিশ পান পুসান সি ইফ উই আর গিভেন এন অপরচুনিটি মানে এস পার উইথ মানে ওসমার তুম কপিসি গুহাটি লং দেলহি লং কাচারি লং পুসন লি তুম ওসমার পান থান লং পুদং তে হরা দাক ওসমার পেন লা দাক ওসমার বাংকে ইসি ভাজি না বাংকে পুসান সি নি দেখরই
0: আহ পেনি লকে হাই না চুরু ইগ লো নাং লিফান রং রুবার লু কাপ ফি হু বহ বার রাদা তুম লো চারলি কো আনসা কি নাং মা লাসো বুথা নাং লিক্লার ডাক পেন গে থানা পর রাদা তুম আলে নাং লং দুন উলু পুসি ক্রয় লো ইলি গে থান নাম নাং ই দু ইগ ওলাং তে মা সেটা মে আপোর আলাম দু পসি পিনি কে লাদা কান লেলি রিপিক চেক লো নাং নাং লি লাদা কান গে বাং আপোর নাং লি ফানা কি রো নাং পিপার পি লো লা পেন নাং লি সাই লং সেটা মে ক্লাম মে দা মে হির জু মে সেটা মে নাং পি দুন ইগ লো কার্ডম
1: চনল কার্ডম
2: লাপন আপন তুম তকলং আজাই মেক আংডেং লং পেন উইলিয়াম সেনর লাপেন আর ভেলিন তিমুং পি আতিমং বং চুচি পুরেলাম থে আর জুই লং টাংল ননসে জুগুরিয়া পর পর ফাইনার কেবরা মি ফ্লি কেবরা ফো প্লেং জি দৌডকলো লাসি দেলহি পেন অপাজে টাক সামাচার সানজা নং লেতুম আর জুই লং পো আপেন পর ফাইসার কে পেন লতে নং লেতুম নিউজ এট নাইন সেটা মে দেলহি পেন অপাজে টাক ইংলিশ আলাম পেন নং লেতুম আর জুই লং পো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকি আকাশবাণী দিফু জাইমে কে বাং লাকে এফএম বেনা লং পেন মেগা হার্স ফারু সিরা তো বড় সার কে লাপেনান পার্তা নিউজ অন এর এব লং বেনতা নাংলি তুম আর জুই লং জিং নো না দুন টু লামেট আজাই মেক দামিক ল নাং লামেট আজাই মেক আং দেং লং পেন জয়রাম ফাংচু পেন কি থান পন আর জুই থা
3: কারদম নীলি পিনি কথা দিকে কার্বি আফুর কেমু কার্বি কেপ্লাং হাকো আহুত কার্বি মাতে সুমসি পীরথে আলং আবে পিনলাং সিনিংয়ং সং আর নাম ফারু আতুম চিংবাই চিংসাই পেন মনিত মাতে সুমসি থিপ থেং নাংপো পুষি সর্জন কুরু আফান আর পু পিলো সর্জন কুরুটা আর নাম ফারো আটুম আলাম আর জুপেন আর পু ডেংদুনসি চুনিং রিলো আর নাম ফারো আটুম নাংটুম হওয়াংলে নাংপিদুন বমনই সংসার পো পিনখাট ঠুলো নাংটুম মনিত ঠিপ ঠেং নন কেচেংসি কে সোয়ারলো মাতে আর লসো আউসো সি পামান নাংপো লাপেন আমেন তা চেলির এ পুষি ইর নাংপো আর নাম ফারো আটুম নিজে দুলো মনিত কাসর্জন নাংজিকে সিনিং আরুম সিনিং আংসং কেডোমি আদিমলে সর্জন নন সর্জন কুরুটা মাঠালো এসনবাক কেডোমি আদিম কাসর্জন জি আশাই চেংপন নাংপো লাপেন কিম বিনি রাং বিনি আটুমতা নাচেরাপ দুনন পুষি থিপ ঠেং কুরু নিংজেলো লাসনসি সুমসি সর্জনল লাপেন কেচেংসি কে আর লসো ওসো সি সুমসি কেমান চেংল আমেন তা চেলির এ পুষি ইরল লাপেনসি সর্জন কুরুটা কিকিম কেরাং টেকাং এটল আপট নে সিনিং চেডামথুলাং

চি চিনিং চেদাম জুইলো পুথত আর নাম ফারু আতুম চিংওয়াই আলং রু কামারতা নিজেলো আহকলো কে সর্জন নাংজি পুষি আং টন পেন সর্জন কাং এরলো টেপলি ফেলাং ঠেংপি ঠেংফাং ইংলং আরলক লাংরয় লাংজেং আন্তা সর্জন কাং এটলো বন্তা আদিম আকলং আমেন ইর এলাং লাসি লাংমিং পো বহাং থাকডুনলো আদিম আকলং আমেনকে পীরথে পুলে ইর লোনাং আঠে হা ডাকসি কাসর্জন আমুমাং কাসর্জন আমুংটা কে অং পুষি লাংমিং পো আবাং নিঙ্গে দুনপেন আর নাম ফারো আতুমতা চেদন দুনলো পুথত সংসার পো পিনখাট ঠুলো লাংমিং পো আফান নাং পীরথে দামরা সুয়া সুতি পাকাক দামথা পীরথে কে সুয়া সুতি হুপক্লাং লাসি নাং বাংস আসাই ক্লেম দামনাং পো